আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার, পাঁচই আশ্বিন আশ্বিন 1948 শকাব্দ, নয়ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 27 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 56 সেকেন্ড। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

0: আমাদের গভীরতম প্রকৃতিতে স্বভাবের গহনে গহনে বাসনার শিকড় প্রবিষ্ট হয়ে আছে। শুধু কি একটি স্বপ্ন ভাঙতে হবে? হাজার হাজার স্বপ্ন, পর্দার পর পর্দা সরাই, তার পিছনে উদ্ঘাটিত হয় দৃশ্যের পর দৃশ্য। শক্তির লোভ জেগে থাকে দূরতম দিগন্তে। সত্যে মানুষ পৌঁছবে কি করে? দম্ভ, পরচর্চা, আত্মবিজ্ঞাপন, গর্ব, অপরের সম্বন্ধে ঘৃণা ও অসহিষ্ণুতা কখনো মরে না। এগুলি হয়তো বিলাস বাসনার চেয়ে কম নোংরা, কিন্তু এগুলিকে মারা 20,000 গুণে শক্ত। আমরা যেন আলো আঁধারির কণ্টক বনে আটক পড়ে আছি, আমরা সকলেই। বের হওয়ার পথ নেই কোথাও। এই শূন্য প্রান্তরের আলেয়া হল অপরকে সাহায্য করার স্বপ্ন, যা আমাদের নূতনতর প্রহেলিকার দিকে নিয়ে যায়। নরকের মধ্যে আনন্দ কিভাবে সম্ভব? আর যদি আনন্দ না থাকে, সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না, কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না। দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়। কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে তাই অনুভব করতে হবে। বিরাট একটা আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন। আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা। আর যারা মন্দ তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর। সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র! কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি? অনন্তের তিমির রাত্রে ধুলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন, তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে সৌভভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস। তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী, করুণাময়ী, বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে নাড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন?
1: অমৃতবাণীতে আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।

0: क्षुधित पाषाण फिल्म में उस्ताद आमिर खान साहब ने खमाज में ठुमरी गाई है, वह बंदिश मैं आपको गाकर सुना रहा हूं। और इस बंदिश के साथ श्रोताओं
1: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। আকাশবাণী কুমিল্লা শহর জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:35 এবং 7:40 ককবরক সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 আকাশবাণী দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত সকাল 8টায়, 8:15 শুনবেন প্রভাতী সংবাদ দিল্লি কেন্দ্রের, 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 8:40 শুনবেন আধুনিক গান, সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। এশিয়ান গেমসের বাংলা দুঃখিত হিন্দি এবং ইংরেজির বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে।

সকাল 11টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান। লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ শুনবেন 12:30 দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মহিলা মহল। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন আধুনিক গান। বিভিন্ন শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 2:30। 2:45 নজরগতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিকেল 3টে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধে 6টায় ঘর গৃহস্থী অনুষ্ঠান শুনবেন রবিবারের আড্ডা।

সন্ধ্যে 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন আকাশবাণী আগরতলা, দুঃখিত, আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮:05 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হবে মন কি বাতের বাংলা এবং ককবরক সংস্করণ। ৯টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। ৯:15 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান 9:35। ১০টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১০:১০ শুনবেন লোকগীতি। ১০:২০ দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন। ১৮২১ সালে আজকের দিনে মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯২৮ সালে যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়। ১৯৪২ সালে আজকের দিনে স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি। বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় ১৯৪৯ সালে আজকের দিনে। ১৯৫৮ সালে আজকের দিনে প্রথম ভারতীয় হিসেবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। ১৯৬২ সালে আজকের দিনে উত্তর ইয়েমেন গঠিত হয়। ১৯৮০ সালে আজকের দিন থেকে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে আজকের দিনে। সতীনাথ বাদুরী, প্রথিতযশা বাঙালি সাহিত্যিক, ১৯০৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ফ্রেড সিঙ্গার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ, ১৯২৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় চলচ্চিত্রকার যশ চোপড়া ১৯৩২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন।

মারি কিভিনিয়েমি ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও 41তম প্রধানমন্ত্রী। 1968 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ১৮৩৩ সালে আজকের দিনে রাজা রামমোহন রায় বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা 1833 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন।

1933 সালে আজকের দিনে কামিনী রায় বাঙালি কবি, সমাজকর্মী, নারীবাদী লেখিকা জন্মগ্রহণ মৃত্যু হয়। এই ছিল আজকের ইতিহাসের দিনটি। এবারে বিভিন্ন পত্রিকার শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, বিতর্কের আবহে ঐক্যের ছবি প্রকাশ করল নির্বাচন কমিশন। জ্ঞানেশ বিতর্কে ফের জোরদার বিরোধী জোট চেষ্টা। কাবাডিতে একদিনে জোড়াশোনা ভারতের, এশিয়াডে বাকি খেলায় হতাশা কিছুটা হলেও মেটালেন সুনীল পুষ্পারা। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে মদত দিচ্ছে অন্য রাষ্ট্র, ইঙ্গিত জয়শঙ্করের। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতকে চায় পুতিনের রাশিয়া। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম, অভিযোগ মেনে ইসি আইনেট যাচাই করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, কাবাডিতে জোড়াশোনা ভারতের, জেলের জন্য তৈরি থাকুন শেষ দেখে ছাড়ব জ্ঞানেশকে হুঁশিয়ারি ককরোচদের। নিজস্ব আয় বৃদ্ধি হবে রাজ্যের উন্নয়নের চাবিকাঠি, পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, শনিবার একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এবারে ত্রিপুরা থেকে প্রকাশিত স্যান্দন পত্রিকার শিরোনাম, ত্রিপুরায় ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন 15,000-এর বেশি নিরাপত্তা কর্মী। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কারণে জাতীয় সড়ক অবরোধ করলো ছাত্রছাত্রীরা। ত্রিপাক্ষিক বৈঠকের পর মণিপুরে 4 মাসের অর্থনৈতিক অবরোধ স্থগিত করল গুরুত্বপূর্ণ নাগা সংগঠন। কৌশল করে রাজ্যে প্রচুর পরিমাণে অ্যাসকফ প্রচারের চেষ্টা রুখে দিল আম্বাসা থানার পুলিশ। নভেম্বরের পরে ফের তেহরানে বোমা ফেলার হুঁশিয়ারি

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনে মতবিরোধের জল্পনা। ক্যাবিনেট সচিবকে লেখা চিঠির প্রেক্ষাপট স্পষ্ট করল ইসিআই।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। অনুষ্ঠানের প্রথম শিল্পী হরিহরণ।

হরিহরণের কণ্ঠে ভক্তিগীতি শুনছিলেন। ভক্তিগীতিতে এবারের শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং রবীন চট্টোপাধ্যায়।

এতক্ষণ ভক্তিগীতি শুনছিলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং রবীন চ্যাটার্জির কণ্ঠে, আকাশ পানি কৈলা শহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

0: সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় ফের অন্তর্ভুক্তির জন্য বিশেষ অভিযান চালাবে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনার কড়া নিন্দা বিজেপির। আগামী তিন দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। নাম উল্লেখ না করে তিনি একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তথ্য বিকৃত করে উপস্থাপন করার অভিযোগ করেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসাবে তুলে ধরার মতো যুক্তি খাড়া করা হয়েছে।
1: A persistent threat to peace has been the scourge of terrorism. That this could be state-sponsored with cross-border purpose makes it a direct affront to the global order. Governments indulging in such practices must be held accountable. There must be no dilution in our zero-tolerance approach towards terrorism. Its financial aspects, in particular, should be exposed and should be countered.
0: ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসকে বিশ্ব ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করে বলেন, যেসব সরকার এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সন্ত্রাসবাদে অর্থ যোগানোর বিষয়টি সামনে নিয়ে আসার পাশাপাশি তা প্রতিহত করতে হবে। শান্তি, উন্নয়ন এবং দরিদ্র দেশগুলির ওপর বিভিন্ন চাপের বিষয়ে দেওয়া তাঁর দীর্ঘ বক্তৃতার একটি অংশ ছিল এই সতর্কবার্তা। ডক্টর জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্ব এখন বাজারে প্রবেশাধিকার থেকে শুরু করে সরবরাহ শৃঙ্খল সবকিছুতেই অস্ত্রের প্রভাব প্রত্যক্ষ করছে। বিভিন্ন দেশ ঝুঁকি কমিয়ে এবং নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বৈচিত্র্য আনার মাধ্যমে এর মোকাবিলা করছে। তিনি দক্ষিণে বিশ্বের 4F সংকটের কথা তুলে ধরেন। এগুলি হল ফুড অর্থাৎ খাদ্য, ফুয়েল বা জ্বালানি, ফার্টিলাইজার বা সার এবং ফাইন্যান্স বা অর্থ সংক্রান্ত নিরাপত্তা। তিনি বলেন, ভারতের বিকাশ ও জনসেবা কার্যক্রম বিশ্বের 16% বেশি মানুষের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। তিনি 78 দেশে ভারতের 600 বড় উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন, যার মধ্যে পরিকাঠামো, উৎপাদন শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ডক্টর জয়শঙ্কর জানান, সংঘাতপূর্ণ এলাকা এবং মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভারত চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি নেপালের আকস্মিক বন্যা এবং ভেনেজুয়েলার ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেবার কথা তুলে ধরেন। সমুদ্র নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল এবং লোহিত সাগর থেকে কৃষ্ণসাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী

সদস্যপদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূরাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্যপদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল

সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব ব্যক্তি কমিশনের নোটিশ পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করবে। সেই নথিগুলি পরবর্তীতে ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোডও করবেন বিএলওরা। নতুন দিল্লিতে গতকাল কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ছাড়াও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। কমিশন স্পষ্ট জানিয়েছে, ওই ধরনের নোটিশ পাওয়া ব্যক্তিদের ইয়ারোদের কাছে শুনানির জন্য ডাকা হবে না, কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই অনলাইন মাধ্যমে তাদের শুনানিতে ডাকা হতে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে চলা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি, ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের কাজ, রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় এবং নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর হয়েছে তাতে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। এদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহেই বিরোধী ইন্ডিজোটের শরিকরা আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে। ওই বৈঠকে বিরোধী শিবিরের সব শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করে বিরোধীদের মুখোশ খুলে গেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী নবীন বলেছেন, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে এসআইআর সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তই কমিশনের ফুল বেঞ্চে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি কংগ্রেসকে মিথ্যা ভাষণের জন্য এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের অভিযোগ করেছেন। একই প্রতিষ্ঠান যখন কেরালাম ও তামিলনাড়ুতে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলিকে জয় এনে দিয়েছে, তখন সেই প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। শ্রী নবীন বলেন, গণতন্ত্রের প্রয়োগ ক্ষেত্রবিশেষে সম্ভব নয়, জয় পরাজয় গণতন্ত্রেরই অংশ। এদিকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ পশ্চিমবঙ্গে আসছেন। নিউটাউনে কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন তিনি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা 3 দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, এটিএম সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শুল্ক যাতে আরোপ না হয় সে বিষয়েও পদক্ষেপ করা হবে বলে উভয় পক্ষ একমত হয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ পশ্চিমে সেদেশের সেনাবাহিনীর একটি বিমান ভেঙে পড়লে বরিষ্ঠ সেনা আধিকারিক সহ 17 জনের মৃত্যু হয়েছে। বিমানটি কিকিউইট থেকে রাজধানী কিংসাসার দিকে আসার সময় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। কুয়াং প্রদেশের কেন্দ্রের বসতি এলাকার ওপর বিমানটি ভেঙে পড়ে। আজ বিশ্ব পর্যটন দিবস। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হয়। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনাজয়ের লক্ষ্যে খেলবেন। নাগুয়া কিনজো ফুটো এরিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা। জয় পেলে তারা সরাসরি 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডেকাথলনের শেষ দিনে সোনাজয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। 2023-এ হ্যাংঝো এশিয়ান গেমসে রূপ পেয়েছিলেন তিনি। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী
সিং মহিলাদের 3000 মিটার স্টিপল চেজে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। পুরুষদের 200 মিটার দৌড়ের ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। এদিকে মনু ভাকের মহিলাদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু উন্নতি হুডা এবং তৃষা জলি গায়ত্রী গোপীনাথ জুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্রাস্ট জুটি আর একটি ম্যাচে জিতলেই

পদক নিশ্চিত করবেন। তিরুবনন্তপুরমে আজ তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর দুটোয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে সড়ক প্রচার গতকাল শেষ হয়েছে। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7,300 বেশি ভোটকর্মী 1,095টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2,950টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, ত্রিপুরা মাথার 1,557 জন, সিপিআইএমের 1 এবং অন্যান্য 1 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি নাল্লু লোকভবনে মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগত মানের ব্যবধান অনেকটাই হ্রাস পেয়েছে। গতকাল আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন, কর্মজীবন, দর্শন নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যাসাগর ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, মানবতাবাদী এবং বাংলা গদ্যের অন্যতম পথিকৃৎ। বিদ্যাসাগর বাংলা লিপিকে সহজ পাঠ্য করে তুলেছিলেন। তিনি বলেন, এক সুস্থ সমাজ গঠনে বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নারী শিক্ষার প্রসারে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। রাজ্য শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত রাজ্যের 213টি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 1,178 কোটি টাকা ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি করে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। নির্বাচন কমিশন জানিয়েছে যে চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইয়ের বিষময়ে নোটিশ জারি হওয়া ব্যক্তিদের বাড়িতে গিয়ে বিএলওরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন। পরবর্তীতে বিএলওরা এই নথিপত্রগুলো ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে এই ধরনের ব্যক্তিদের পরবর্তীতে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের হাতে শুনানির জন্য ডাকা হবে না। শুনানি শুধুমাত্র ব্যক্তিগত ব্যতিক্রমী পরিস্থিতিতে সম্ভব হলে অনলাইন মাধ্যমে করা হবে। কমিশন আরও জানিয়েছে, যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটাররা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তাদের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য অনুমতি দিতে পারেন। অর্থমন্ত্রক জানিয়েছে, আজ রবিবার দেশজুড়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো খোলা থাকবে। দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনব্যাপী ব্যাংক বন্ধের ঘোষণার ফলে উদ্ভূত গ্রাহক সমস্যা সমাধানে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে বিশ্ব রাষ্ট্রসংঘের 81তম সাধারণ পরিষদে ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতা নীতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বন্ধুত্ব ও সদিচ্ছার সঙ্গে সন্ত্রাসবাদ কখনো সহাবস্থান করতে পারে না এবং দেশের আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। বিশ্বজুড়ে সংঘাত এবং অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সব পক্ষকে সংযম এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়া সংঘাতের প্রসঙ্গে

স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্র সমাধানের উপরও জোর দেন বিদেশমন্ত্রী। আজ বিশ্ব পর্যটন দিবস। রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে 1980 সাল থেকে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হচ্ছে। পর্যটন শিল্পকে উৎসাহিত করাই দিবসটি পালনের উদ্দেশ্য। ত্রিপুরা সরকারও রাজ্যে পর্যটন দিবস শিল্প বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক কেন্দ্রের জেনারেল ম্যানেজার এবং ভারপ্রাপ্ত আধিকারিক তনুশ্রী ভট্টাচার্য গতকাল শাবরুমের ইন্দিরানগরের ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডকে শাবরুমে উপজাতি উন্নয়ন তহবিল প্রকল্পে পরিচালনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে রাজ্য সরকারের কৃষি এবং মৎস্য দপ্তরের আধিকারিকরা এবং ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন। আবহাওয়া। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবেশ সমীর দেববর্মা এডিসিনি ভিলেজ কমিটি চংবারী খরংবাই আউই মূনি সামু মিয়া পাইসোকা তিনি ক্রাক নাই মতানী বিশিংতই কাইব্রী চিব্রী ব্লক হাবানক নিশিমি সিনি সাই হামরানী গবং ভোট ইয়াচাকাই সেবুগ্র বেবাগে সা সাইচুকুচি বা ভোট সেন্টারনি বখাক লাম রলাইনাই খনাফুং দামসিনী সিমি চেঙ্গি সারিক দামব্রী জরা ভোট ইয়াচাক জাগান হাস্তে চংবরী কমিশন নি সচিব অনুরাগ সেন সাকা ব্লক ব্রী চিব্রী কাই নুই সাইচুকুরা বাচি থায় ভোট ইয়াচাক জাগান বোর্ড লেখা জাগান অক্টোবর তালনি সালবাব খরচা ইমানও এডিসিনি ভিলেজ কমিটি চংবারী বেবাগে খরকসা সাইডগ্রা ব্রৈচি বাসানাই বাতায়াওইন কপলাই এংখা বরং বিশিং বিজেপিনি খরকসা আর্সিসা টিপ্রামথনি খরকসা সাই বারা বাসিসিনি সিপিআইএম নি খরকসা তাই কুবুনি বদলনি খরকসা তঙ্গ মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি ফুং দামসিসাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতে হাক্তর তাই ফাতার হাক্তরনি বরগ্রক বাই কগলাম সালায়ন অব মন কি বাতনি ফিল ছাড়া থামচি চার বেরেমনি পান্ডা ও পান্ডা আকাশবাণী তাই দূরদর্শননি বিভাগ নেটওয়ার্ক আকাশবাণী ককটমা বেডেক ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এআইআর মোবাইল এপও খানাই মানানো পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রক নাইখুং এবার ককথুমতাই আওয়াই কক চলাই নকনি ইউটিউব চ্যানেল খাই মানানো পান্ডা পাইমানি ইয়াগুলো আমচাইনি কক বাই খনারা জাগানো আমচাইনি পান্ডা হর দামচারো তাই ওইসা খনারে জাগানো লোকভবন তিনি মন্ত্রী বক্রকনি মন কি বাত পান্ডা খানাবানো হাস্তে পাই ইন্দ্রসেনা রেড্ডি নালো ফুং দামচিসা জরাব চংবরী কমিশন শাখা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবার এসআইআর ইঙ্গি টংমানী জরাব নোটিস সহরজাক বরক রগনি নগদ থাঙ্গি নামমানী ডকুমেন্ট রক থমুইনাই আপনি অল বিএল রক ও ডকুমেন্ট রগ্ন ইসিআই নেট প্ল্যাটফর্ম আপলোড খাইনাই মিয়া দিল্লি কাতাল সংসারজাক চংবরী কমিশন কগলাম কাইসাও ও ককচাবজাখা চংবরী কমিশন সেরাই সেরাই খাইখা অবহাই বরক রগ্ন উল ইলেকট্রেল রেজিস্ট্রেশন অফিসার নি ইয়াগ হিয়ারিং নি বাকে রিংজাগলাক নাংসুকমা হালক ফাইকে সিমি হিয়ারিং এবার অনলাইন বিশিংতে খাইজাকাই কমিশন তাইব সাকা তুমুন হিয়ারিং নাংখে ভোটারক নুখুনে কেব চোকজাক আদং বরকনি বখাকি ইংই খাফাইনি গসিমুর ইমানো খোয়াই জেলানি ব্লক কাইবা আমচায় এডিসি ভিলেজ কমিটিনি চংবরী কেবেং মঙ্করী যাই যাই তাই কচাং কচাংখে পাইসুরনা বাকে মিয়া পুলিশ সুপার টাংনগ পান্ডা কাইসা সংসারজাখা পান্ডাও জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি সিআরপিএফ আসাম রাইফেলস তাই বিএসএফনি কুচুকব্রেমনি অফিসারক টংবাইখা কেন্দ্রনি রং ককচংলাই নকশাকা তিনি ককটি সালফানো হাক্তর গনাঙ্গই হাফাংবাই গসিজাক যত ব্যাংক রক ফিয়কজাক তঙ্গানো হাক্তর গনাঙ্গই ককচাপ খলাইজাক সালথামরমই ব্যাংক বন্ধ সাকলাইমাবাই আসাইজাক জঞ্জালন ইয়াকাগ্রনা বাকে অমতে ইয়াপ্রি রমজাখা নাবার্ডি ত্রিপুরা আমচাই কেন্দ্রনি জেনারেল ম্যানেজার তাই বারজামানজাক ডাগিফাং তনুশ্রী ভট্টাচার্যমিয়া সাব্রমনি ইন্দিরানগর ফেনি এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডনি জুদা জুদা সামু টাংজগি টংমারগ্ন নাইমা উল খাসরংজাখা ব ফেনি এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডন সাব্রুম আমচাইয় সংযোগ খামক্রাইবেন।

0: rang rebam ni samung batang no naikolani barjar nani kogrokha berai nei ma jorao hasta hapang ni hubattai a hamkrai nei khunta gi phangsong tai feni agri producer company limited ni tangkra adorok logi tongbayo tini hayong berai khiri sal rashtra sangho ni naikol mungbai chisukura charchi bisini simi hayong berai khiri sal palai jagi phaimani berai khiri thaino khatur rani bagai no অসাল পালেমুনি কতর নাহারমুং ত্রিপুরা হাফাংব হাস্তেও বেড়েখিরি সুনামুং হামক্রায়ও আলাইদা ফান বক্সিনি দং এনএসআরসিসিও আগরতলা প্রেস ক্লাব নি চেতন ভাই মিয়া ককটুমা থুমনেরং বিশিং ব্যাডমিন্টন বাতাইমুং সংসাজাখা বাতাইমুংনি চলা বেদেগ শুভঙ্কর দাস তাই বরি বেদেগ সরূপা নাহা চ্যাম্পিয়ন অংখা নবটিবনি ককটুমা তিনি দিবরজরানী নবটিবনী ককটুমাও সাকলাই জাখা নখা চুমুই কবলজাক টঙান ফেরাঙ্কি ওয়াতি ওয়াইমানো আগরতলাও তিনি আইচুক নিতুমারি খামাবো নৈশি দক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস সালনি তুমারি সাকাও থামসিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙইমানো ককটুমা পরিমুং তাবুনি বাকি অরণ পাইখা উল্লেখ ককটুমা আবাইঙ্গান তিনি হরনি দামসনি ছতি ব্রেসি বাবো
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

দেখুন, রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শ্রীকান্ত আচার্য, অদিতি মহসিন এবং রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে।

এতক্ষণ পর্যায়ক্রমে দিল্লিকাণ্ডের সমাচার প্রবাদ, দিল্লিকাণ্ডের প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শিলং কাণ্ডের ইংরেজ সংবাদ রিলে করে শোনানো হলো আকাশ, পানি, কয়লা শহর।

এবারের পরিবেশনা আধুনিক গান। প্রথম শিল্পী রাহুল দেববর্মন, দুঃখিত, প্রথম শিল্পী শচীন দেববর্মন।

ফতুল্লাল চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

বেতশ্রী সন্ধ্যামুখ কান্তে আধুনিক গান শুনছিলেন। আধুনিক গানে এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: এতক্ষণ বিভিন্ন শিল্পের কণ্ঠে আধুনিক গান শুনছিলেন। এবারে দিল্লি কাণ্ডের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতীয় অনুষ্ঠান।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে জাগৃতি শর্মা। विदेश मंत्री डॉक्टर एस जयशंकर ने कहा है कि मौजूदा संघर्षों के बीच सभी पक्ष संयम बरतें, तनाव कम करें और आम लोगों

0: এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান এবং এরপর আগরতলা কেন্দ্র থেকে তার স্থানীয় অনুবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে।
1: কাট ছাঁট করা হি বুদ্ধি কা কাম হ্যা। ইসকে বিপরীত জব বুদ্ধি শুদ্ধ না হো তব কিসি কর্ম কি নৈতিক যোগ্যতা কা জ্ঞান মনুষ্য কো নহি হো সকতা। ইস তরহ বুদ্ধি কে অভাব মে আচ্ছা কার্য ভি বুরা বন সকতা হ্যা।
2: দ্য বেস্ট অফ এন্টারটেইনমেন্ট ইনফরমেশন এডুকেশন আব আপকে এক উঙ্গলি কে ইশারে পর কহীন ভি কভি ভি রহে হরদম আপডেট। আজ হি ডাউনলোড করেন আকাশবাণী কা নিউজ অন এয়ার অ্যাপ।
3: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी।

0: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী, নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে

আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে অর্থাৎ 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানেরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মৃত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরেই মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পর সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় একটা চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশেপাশে মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চামিলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াত জিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্ট দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকে আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল ac.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন তখন আপনি তাকে

সেই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000-এরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকরী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহলজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুড়ম্ব মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান, তার এই জীবন আমি খুব কাছে থেকে দেখেছি। শুধু তাই নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাইবোনদের মধ্যে অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেব। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও একই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেব শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবেলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যে তিনি মোতেরা সূর্য মন্দির পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, এই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের উপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার এই স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষেরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার

প্রেরণা। এই কারণে ময়তারা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণে বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। ময়তারা সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। ময়তারাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে ময়তারা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার ময়তারা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মন পাপাড়াইয়ের এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অফ তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এর সেলভারা জুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পর উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর পেছনে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এরকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদের জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন, ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কার কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশেপাশে পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট বাজারগুলি সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করছেন, তারপর তার সঙ্গে আরও কিছু মানুষ যুক্ত হচ্ছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতা হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদের বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয় আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হলো একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগকে বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হগকে নিয়ে একটি সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকে উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের

অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালের এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাঁদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবজের কাজ করছে এবং এগুলি লাগিয়ে ওই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবরা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়াররা যুক্ত আছেন। এনএসএসে যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে রয়েছে আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছু দিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতে ও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাঁদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন। আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থম, স্লোগান, রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করেছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযান হেলথ চেকআপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাস পড়ে তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকিল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারতে ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পাঞ্জাবে এই কাজটি রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারতে প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটাফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র এবং সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠা যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতে আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাশ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা

চলে আসছেন। বন্ধুগণ, এই আমলকিই আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকরা আমলকি চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে, আর এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। এর সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরাব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্দুবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলে নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট্ট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা খর ঘর মুনগা অভিযান শুরু হয়েছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মরিঙ্গাকে নিজেদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদসমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মহারাষ্ট্র এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সঙ্গে যুক্ত হচ্ছেন। মিজোরামও এবছর বহু মানুষ একসাথে পোষণ বটিকাগুলির দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলময়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত এই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখন পোষণ ট্রেকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যে এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সঙ্গে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সঙ্গে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি ও শুভ কাজের সূচনার প্রতীক। তার সাথে অগাধ শ্রদ্ধাও ভারতে সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থউন থির খননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানিত রূপে পূজিত হন। যখন তাঁর বয়স ছিল মাত্র 19 বছর, তখন তাঁর

0: পিতা তাকে শ্রী গণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তাঁর মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য সংস্কৃতি অধ্যয়নের 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তার প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যে অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এরও বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা হয়। এছাড়াও গণপতির সঙ্গে যুক্ত বিশেষ তিথিগুলোতে অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করেছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছয়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সঙ্গে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
1: আনি খাপাঙে হাতনি লুক্রক খুলুমকা মন কে বাত নি সেপ্টেম্বর তালক নরবৈতে ঐশা মালাইনানি জরা মানফিকা আং হানি যত লুকরক লামসগো মন কে বাত হানি লুকরক কাহাম সাক্তার মুংন হারিব হানি চুকমুংনি কখন সালায়ু ভারতনি অবাহিন কাইসা কতর লাইবুমানি চুকমুং তাই সালসানি ওলন বিশিচি কানানি থাঙ্গই তঙ্গ আ চুকমুংকা সার্জিক্যাল স্ট্রাইক বিশিচি সকাং নৈচি চার তাই নৈচি চুকু সেপ্টেম্বর নৈসাই নৈচি দক বিশিও ভারতনি সেঙ্কারাগ্র পাকিস্তানি সামুং চিত্রা টাংনাই রংনি তংথাইও সার্জিক্যাল স্ট্রাইক খাইমানি এলওসিনি আয়ং নারো থাঙ্গই চিনি খাকরাগ সেঙ্কারাগ্র যেতিকে সামুং চিত্রানো কেবেঙ্গই ইয়াপিরি রমকা অব নুগুই হায়ুং মলাংসাখা সার্জিক্যাল স্ট্রাইক ফ্লাং ফ্লাংকে হায়ুনি বসকাঙ্গ ভারতনি সামুং চিত্রানো কেবেংমানি নাহার মুংন কাইসা কতাল ফুনুকমারি ফুনুকা সামুং চিত্রা টাংমানি বাকি ভারত কলক জরা রমই যে টং কেসেব টংমানি সার্জিক্যাল স্ট্রাইক আ টং কেসেপনো কেবেঙ্গই চিনি কারাক ফানো ফুনুকমানি থানায় বিশিচিও বালাকুটনি এয়ার স্ট্রাইকনো খবই অপারেশন সিন্দুর জরা ভারত ওয়াইরে ওয়াই অবন স্রাই সাকে ককমুং রেখা তুমুংন সামুং চিত্রা টাংনাই র ভারতন মকল রেখে হনকে আবনি কারাক কিফিমুং মান্নাই কিচিং সং সামুং চিত্রানি হামলাবাই ভারত জরা কলক রময় শাক দুঃখ মানে তংমানি জরা কাইসা ভারত মার মার বোমা পেখাক মানে বেলায় কক লাইটে তংমানি সেপ্টেম্বরনি অ তাল নো সামাকে চিথাম সেপ্টেম্বর 2008 বিশ ডেলি ও সিরেল ব্লাস্ট হংমাবাই গবাংমা টংক সংবরক থাইবাইকা অবনি কিসা হাতিনি উলন মুম্বাইও 26-11 আসে কতর চপ্রমুং অংখা কিসিং সং সেকাঙ্গবু সামুং চিত্রা টাংমানি উল পাকিস্তান ন কেবেঙ্গই ইয়াপিরি সেনানি সাজাগো ফিয়া আয়ং বখাক আশুক মকল কাইজাক থাকিয়া জরা লাইনানি বাগৈ নাসিং জাগো তাবুক তিনিনি ভারত সামুং চিত্রানো কেবেঙ্গই জিরো টলারেন্স পলিসি তুই হিমো তাইচিং অবনি অংখারিব নগুইমানো কিচিং সং অবিসিনি 9/11 সামুং চিত্রা পাতিমুং বিশি

এই টংলাংখা বরাম জন্মভূমি চবানো যে লামা ফুনুখা যে খা তরমা ফুনুকা তিনি অবনী অংখারি নয়োধ্যাব রাম মন্দির নগুই মানখা আং তো বেলাই ন কপাল কাহাম আং বি তমুং নাহানাও তঙ্গুই সিমিন নখা আসে গিয়া তামুকে আং বাই অ সামুং বাকি গদালমানি জরাবো মানখা আং জেফ্রু রাম মন্দির রাম নি প্রাণ প্রতিষ্ঠানী পান্ডাও মানজাগি টংপুরো আফ্রুব আং বন বেলাই নতু মামাং মানি টংমানি অব উংনানি কখন কিচিং সং অশোক চিহ্নতই অবহাই কক গবাং মানো টঙ্গ ফিয়া আ কক্রক বিশি সালাইজাক থাইয়া রাম মন্দির চবানি লগি অব হদানি খা ফেলাইমা তাই কান বাক্সা গরৈন কেবেঙ্গই কাইসা কতর চবা খেলাইখা ব কাইসা কতর খুরুমপুই নুখুঙ্গ আসাইবানি বিনি আসাই সংনি বিসঙ্গ ব গবাং কুকন কতর আসুক থাইও টংনাইর ব বাই থাকবো আইআইটি বিএসইউ নি গ্রেজুয়েট ফিয়া আসুক যত টংমা বিসঙ্গব হদা তাই হুকুমনি বাকি বিনি লাংমানো ইয়াফারকা অবন ভরক গতনি সিনেমং তিনি আং বিনি ফিলরা বিশি আসাইমা সলো রোজাক রোজাক বন হামজাকায় বখাক্তই খাবাই বরমনই খুলমং ইয়াফারো আনি বখাক্তই খাবাই খুলমং ইয়াফারো আনি খাপাংনি হাতনি লুকর অ বিশি চ্যাংমানি বাইথাং বরমনি কাইসা কতর তেন বিশংতই চ্যাংমানি আ তেরঙ্কা সোমনাথ সাবিমান পর্ব দিনেসিমি বিশি সাইরা সকাং চিরা নৈচি দক ইংরেজি বিশি ও মহম্মদ গজনি পুইলা সোমনাথ মন্দির সবাইমানি ফিয়া জে বরক সোমনাথ নু সবাই ভারতনি সিনেমং হুনানি ফাইখা তাবুক বরকনি মংসা মুকুমুক গরৈ তাই সোমনাথ মন্দির কতর খে কতর তৈজলাং রুকুঙ্গ ভারত নু থেপেলাইয়ানি রোয়াইরই টঙ্গ অবনি বাকিনো যং চুগুই অ বিশ্ব সোমনাথ সাবিমান পর্বন পালাইখা কিসিং সং অকক আং তিনি মন কি বাত তাঙ্গি তেওসা সাইতংবা অবনিবু কাইসা জুদা কুকসা তঙ্গ চিরা নিশিদক ইংরাজি বিশ্ব জেফ্রু সোমনাথ গজনি বাই সবাইজাকা আ বিশ্ব গুজরাট ন মাদেরানি মং গনাং সূর্য মন্দির নব চপরফা সবাইখা সামাকে মদেরা মন্দির সবাই জাকমানিবু বিশি সাসাই কাখা ফিয়া আ জরাও মতাইন তাং পাইমানি বিশিসা কাদ্রফসিকো চিরা নচি বা বিশিও অ মতাইনক নু তাংখা বোবা গরা বিম দে কিসিং সং নরক আ জরানি কখনো ওয়ানসুং নাইলা আসে কতর চপ্রপমুং ইংখা সোমনাথ হাই পুইতুনি খর্ন সবাই সুক্রুব খলাইকা তে কিসাসে থায়বু চপ্রপ মানি জেসা হদা এবা হাফংনি খা ভাই মানো ফিয়া ববাগরা ভীম দে পুইলা বগজনি নো সিমি ক্যাবেঙ্গি বাতেলিয়া ফিয়া জরা কিসানি বিশিঙ্গ ন মদেরা ও হাই নো হাই সূর্য মন্দির তাংফিকা অবহাই খা রাকমানি বাগিন সোমনাথ মন্দির মার মার সবাই জাকফানো সনাম ফির জাগৈ তংখা কিসিং সং মদেরানি সূর্য মন্দির সবাই জাকমানি ওলব চপ্র জাকমা থাকলিয়া ওল আলাউদ্দিন খিলজি তেওয়সা নাইথতক আ মতাইটংন সবাই ফিউকা ফিয়া কিচিং সং সং ভারতনি বড়রক সাল মতাইনু খুলমানি পুইতো তাই মন্দির নুগুই সিমি খুলমিয়া সং সাল খুলমানি বিনি কাইসা ককমাং অংখা নকজাক মানো খাকরাক মানো সয়মা তাই থাকলায়াকি খা বাসাজাকমানি অবনি বাকি মদেরা তাবুক সাল মতাইনি বাকি সিমি সিনি জাগিয়া ফিয়া গুজরাটনি আকামি হাক্তনি পুইলা

chung kami ebekar sular bilej chung pherang kami angkha modera tabuk joto bakhaktei shalni pohor bai chana chao tai obobai haktoni baskango sustainability ni kaisa phunuk mari phunuka modera o berai khirini bagai kisas khas hoton jaknai tai sebu chengira jakha January o মকর সংক্রান্তি নিয়ে ওল আরো কতর্কে মডেরা মশামু পান্দাব সংসার জাগো আপনি বিশিংতই ভারতীয় হুকুমতায় শ্রীচিতি নিয়ে মশামু নি ওয়ানামা সিংসাবো নগুইমানো আংনায়ও নরক যতন ওয়াশা মডেরা ও থাংদি তাই ভারতনি আ সংসাজা হাবন বো নাইদি কিচিং সং লাই থাংজাক জরাবাই চিনি হালক আবুক কথাং তঙ্গ আবুনি উকলগ আ বড় রকমে ইয়াক্রমু তাই সাক্তামু তঙ্গ জেরক অবনু তাইব কথুক খেলায়ও তামিলনাডুনি তিরুচেরাপল্লিনি মানপারায়ও অবতীর্ণ কাইসা কাহাম সাক্তামু নুকজাকা কাইসা কলেজ ও ডিপার্টমেন্ট অফ তামিল স্টাডিজ বাই গদালচাক এ সেলওয়া রাজুজি অবন সকাঙ্গই তলাঙ্গই তঙ্গ কাইসা লেকশন বিশিংতি ববিনি স্টুডেন্টনি থানি কিসাসক কসাম হলং মতাইনি ককনো সাইমানখা আ ককনো সালাইমানি উল ব আ থায় থাংনানি ককচাপ নাখা আ থামুনি বিশিংতি ব জুদা জুদা থায় কিসা তাকজাক মতাই মানখা তাই কসাম মতাই নক ব মানখা লাই থাকজাক বাই গদালমানী অব কাইসা খাতুংজাক চাইটুকমু অব হাইকে চিনি হাবারনো তাইব কাহামকে সাইমানু হাকতনি কবুনি বখাগব অব হাই সাকতারমু খেলাইমানু অব চিনো চিনি লাই বুমানো গানা খে নাইনানি তাই বুঝিনানি জরারব আনি খাপানি হাকতনি লুকুরব সাল কিসানি উলনো অক্টোবর সাল নই খুলুমদাকাই বাপুনি আসেমা সাল বাপু চো লংমানি কবং মা কম থাই রেখা সাফ সুতরাব অবনি বিশিংও নকাইসা চিনি গানা গিনি সাফ সুতরা বাই গজাল যা কবং মা সাকটার মুং নুকুই মানো অ সাকটার মুং বেলাই খা বাজার নানি থাঙ্গি তঙ্গ সোশ্যাল মিডিয়া অব অবহাইনো মাংপিলি ভিডিও রিলস ওয়াইরে ওয়াই চিনি মকলন সতন সাল কিসারুময় আং অবতুই সাকামা রকন নুগুই তঙ্গ মধ্যপ্রদেশ নি ইসাসক শিখলা তৈমা সাপ খেলাইলাই তঙ্গ বরকনি চিকনসা চাইতুমুঙ্গ হদানি যতন গদালাই তঙ্গ অব হাইকেন অন্ধ্রপ্রদেশ শিখলার কসাম তৈখর তাই কোয়া রকন জালিলাই তঙ্গ অববাই চিনি কসাম তৈখর তাই তৈমু রক তেউসা ইয়নানি সামু চেঙ্গি তঙ্গ মুম্বাইনি ইসাস শিখলার তৈজলাং রুকুনো সাপ তনিনানি সামু খাই তঙ্গ হাতি ব্রমন কাইসা কাইসা তৈ রুকুঙ্গ কবংমা শিখলার থানসাকে স্বচ্ছতাহী সেবা খাই তঙ্গ দিল্লি ও সরাইরক তাই শিখলারক লুকরকন মানে হামিয়া জুদা জুদা থাইও তনিনা তাই বাইথংনি গানাকিনি সাপ তনি না বাকি সিচারমু খাই তঙ্গ ওয়েস্ট বেঙ্গল শিখলার সরনাই রক তাই আমি লুকরক বাই কথালাই পিকনিক থাই রক তাই হাতি রকনো সাপ সুতরা খাই তংলায় কিচিং সং অ যত সাকতাল মুঙ্গ কাইসা কক সরাই সাকেন নুকুই মানো খরকসা বরক চেংখে বিনি লগি তাইব বরক গদাল ফাইও তাইব বাংরগুগ অবন তা লোক মানজাকমু বাপুনি বাকি চিনি যতনি কতর খুলুমুব সাপ সুতরানো আনি খাপাঙি হাকতনি লুকর চংখনব মতাঙ্গই নারগ হনকে চফাং ওয়াফাং এবার মাল মাতানো সিমিন মতাঙ্গ হাইয়া চত লংমানী তংগরংরকন সে গ্রা খাই হাকতনি জুদা জুদা বখাগ ঙ্গই তংমানি ইসাস সাকটার মুঙ্গ ওয়ানসুমুং বেলাই নাইথ খালাই বসকাঙ্গ তুবুই ফাইও

aburirok aprosesing ni bagai nangmani mesenari bo mankha tai lunni sebo mankha borok amsaini baniya tero mani phalnani sebo mankha tai jora kisani bisingino borokni ajimung bangkha kisingsong sini haktoni juda juda amsaini baithang sinimu tongo baksa thayo tongo bathai baksauke sirisitini hukumu mukumu tai baksauke tongo bini rangmari one district one product ni bisingte aborokno awaimingni bini naharmu sini chaitumu unkha nangnai sini kami tai dolini sinimu amsaini hati rogo simi kasawita tongtum obo haktoni juda juda thai tai hayuni juda juda hatiwo sogirna nangnai obo no bukal for local tang butangno chaserui tisawo baithang sukjak bharat sanam thani bo kha basariu buskangni tero ko bukal for local ni kom thayung rokno bo pokhe chukla ani khapuni haktoni lukrok september tal অপুষ্টিনু কেবেঙ্গই সবনি বাগে ইয়াফার যাক পুষ্টিনি অতালো জুদা জুদা দিখুনি লুকো তাই মথারক বলাই যাকাই সামুং বাই গদাল লাইও অপুষ্টিনু কেবেঙ্গই চবাব চবা খলাইনা বাগে তাকলাই বিশি গবাংমা বলাই যাকাই ইয়াপির রমজাখা ছত্রিশগড় হারগর মুঙ্গা গর গর মুঙ্গা অ তাং বুতাং চেংখা অ আউমুং তং বুতংনি বিশিংতি লুকরকনো সারবুনি চামুঙ্গ শেষনানো তন্নানি বাকি খা বাচার জাখা গুজরাটবো মাসি বাই সনামজাক চামুংনি বাতাইমুং বাঙ্গি চেংজাখা আ বাতাইমুংনি বিশিংতি পুষ্টি গনাং আমসাইনি চামুংনো রাং কিসাবাইনো মানথগুই তংখা তাবুসুক জরা নৈ রাসাই নিসাই গবাং লুকরক অ বাতাইমুঙ্গ মানজাকা মহারাষ্ট্র হবো অবহাইন বলাই যাকাই সামুং খাইজাকা আরো ফরংনাই অঙ্গনওয়ারী ওয়ার্কার বোমা বুফা ও সিচারমুং সামুংবাই গদালখা মিজোরাম তাকলাই বিশ্ব পুষ্টি বাগান নাইকানি বাকি লুকরক কথালাই সামুং খাইকাতে আউমুং চেংখা অব মিজো হুয়ানি তালুমার ইয়ানা সিরসিটি বাই গদালজাক বিনি ককমাং অংখা সাকথারি সেবা খলাইমুং তাই যত জরাও বুইনু চুবানা বাকি সকাঙ্গি তংনানি অমহাই চাইতুমু বেলাইন বলাইজাকাই আঙ্গনারি সেন্টার বাই গদালজাক যত লোকরকন তৈ আনি কুংচুকো আঙ্গনওয়ারী সেন্টার তাবু পুষণ ট্রেকা ডিজিটাল বাই গদালজাক অংয়া হাম্পানো চুকু রাজাক সেব মানাই রকম রেজিস্ট্রেশন খাইজাকা অববাই জরাই সাক দেরিয়া বরী তাই দুচারি উই তংনাই বোমা রকম সাক হামকরাই নাইকানি খাইথানী বেলাই হামকরাই অংই তঙ্গ অবহাইকেন অপুষ্টিনো কেবিংই চবা খাই বসকাঙ্গ তলাঙ্গই থাকনা নাই চিনি দফানো জেটি কে ফানো অপুষ্টি নি ইয়াকনি ফিয়ক সুকনা নাংনাই কিসিংসং সং যতন অতালো বখাবাই খুলমলাই গণেশ মতাই তেরপালাইখা হাতর গনাঙ্গই গণপতি বাপ্পানো খাবাই খুলমবাইখা তাই লামসকা অতের গথার বেবা হাফারনো তংথতক খলাইতিসাকা কিসিংসং কেমমুং কাতিরনাই মতাই গণেশ এল এম সিমুং তাই সামুং কাহামনি মারি মতাই গণেশনো খুলম লাইমানী ভারত হাউসিমিয়া সানা থাঙ্গে থাইল্যান্ড তংনাই মচাং পেনথুন থিরকানজুনি ককনুনো ওয়ানসুগুইনাইডি আরো মতাই গণেশনু মতাই রাজাগো ফারা ফিকানেট মঙ্গই তেই বিনি উমর জেফুরু চিচুকো আফুরু বুফাবনো মতাই শ্রী গণেশনি মাংপলি ইয়াফারমানি আরো নি সিমিন মতাইন পৈতো তৈমানি সিসাউই ফায়ো ব মতাই শ্রী গণেশ বাই গদালজাক শ্রী সিটিনি সরংনা বাকি বরৈচি বিশি লাইরেখা ব বারো তাই নেপালন খবুই এশিয়ানি গবাংমা হাক্তরগ

0: রায়দা তৈ মতাইরা যাগ অব ফুনুগ বহাইকে ভারত পুইটু রবাই তাই শ্রীসিটি হকমো কবুন হাক্তরব লোক খাফুরম মানিত আং দিয়ায় গণপতি বাপ্পানি রুয়াই যত জরাও যতনি সাগ ফিনজাগৈ টংথুন কিসিংসং মন কি বাত যত এপিসোডও ন এপিসোডনি ইয়াগুলো আং নরকনি জুদা জুদা ককলাব নই নরকনি ককটুন মানো নর অবহাইকে ন খা বাসা জংনাই ককটুমারকনু রহরি টংদি জেফ্রু নরক নরকনি গানা গিনি ইংই টংমানি অমহাই চাইতুমুং বলায়ন আফরো বরকনি খা তৈব থাকসাইফায়ন হাক্তরনি জুদা জুদা থায় টংনাই লুকরব মানকে বাদনি বিসংতৈ বরকনি ককনু সাইমানৈ খা বাসাওয়ানো নরকনি জুবাসু বাই আসামুং তৈব সকাঙ্গৈ থাঙ্গানো বসকাংনি তেরগ নুকুংনি বরক তাই কিসিং সংবাই অহমদাদম কেন তের পালাইদি আং তেওসা নরক যতন আনি খাবাই হামবাই ইয়াফারো বেলাই বেলাই হামবাই খুলুমকা
1: এতক্ষণ
2: প্রথমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রদত্ত মন কি বাত অনুষ্ঠান এবং এরপর আগরতলা কেন্দ্র থেকে মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবোর্ড অনুবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে 103.2 মেগাহার্জ এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ অনলাইনে। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের সরাসরি অনুরোধের আসর লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ।

আজি কি তোমার মূরতি হেরিণু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝুলিছে অমল সভাতে, পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে নাকোয়ার, ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী শরৎকালের প্রভাতে, জননী তোমার শুভ আহ্বান গিয়েছি নিখিল ভুবনে, নতুন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে, অবসর আর নাহিক তোমার আঁটি আঁটি ধান চলে ভারে ভার, গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠিছে পবনে, জননী তোমার আহ্বান লিপি পাঠায় দিয়েছে ভুবনে। শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে অনুষ্ঠান শুনছেন, আকাশবাণী কৈলাসরের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি এবং সাদর আমন্ত্রণ আজকের হ্যালো অনুরোধ, অর্থাৎ এ সপ্তাহের হ্যালো অনুরোধে ফোন করবেন, কথা বলবেন 03824295192 নাম্বারটি ডায়াল করে। এবং রবি ঠাকুরের শরৎ এ শিরোনামের যে কবিতাটা এখন উচ্চারণ করলাম, সেই আবহ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। জননী মহামায়া তার ভুবনে আসবার যে আহ্বান লিপি, এটা ইতিমধ্যেই প্রকৃতির মাধ্যমে তিনি পাঠিয়ে দিয়েছেন। কাশফুল, শিউলি গন্ধ, আকাশে পেঁজা তুলো, শ্বেত শুভ্র মেঘ, সমস্ত কিছু মিলিয়ে একটা আবহ তৈরি হয়েছে এবং সেই আবহের মধ্যে দাঁড়িয়ে থেকে আজকের সিক্রেট কোড মায়ের আহ্বান, এই সিক্রেট কোডে আপনারা কথা বলবেন। আজকের সিক্রেট কোড থাকবে মায়ের আহ্বান, মাতৃ আহ্বান, যেরকম খুশি বলতে পারেন আপনারা, মায়ের আহ্বান এই সিক্রেট কোড, বা মাতৃ আহ্বানও বলতে পারেন। এই সিক্রেট কোডে আজকে আপনারা কথা বলবেন, গান শুনবেন। তাহলে চলুন আমরা শুরু করে দিই আজকের অনুষ্ঠান, মায়ের আহ্বান এই সিক্রেট কোডের উপর ভিত্তি করে।

0: হ্যালো
1: হ্যালো, নমস্কার, বলুন।
0: দাদা নমস্কার।
1: হুম,
0: আর আপনাদের এই এসেছে, রেডিও চলে গেছে, আচ্ছা যাই হোক, আমি এফ থেকে শুনে নিয়েছি, এফটা চলছিল তাই। আজকের যে সিক্রেট কোড আপনি দেখেছেন, সেই সিক্রেট কোড হচ্ছে মায়ের আহ্বান বা মাতৃ আহ্বান, ঠিক না? আসলে দেখুন, প্রথমে আমি মজিদ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিভূমি জেলা থেকে। আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাস শহরের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে নমস্কার জানাই। আর গানের কথা বলে ফেলি এবারে, আজকে আমাকে গান শুনিয়ে দিন দাদা। ছবির নাম হচ্ছে এক দুজে কে লিগে, আর গানটি লতা মঙ্গেশকর ও এস পি বালাজি গিয়েছিলেন। ছবি, এই ছবি থেকে এস পি বালাজি আর লতাজি গিয়েছিলেন, মানে গান একটি রয়েছে, আপনি যদি সিলেক্ট করে দিয়ে যান তাহলে তো হয়ে যাবে। এক দুজে কে লিগে,
1: আচ্ছা ঠিক আছে, আমি দেখছি
0: দুইটা কন্টে। আর বিশেষ করে সত্যি কথা বলতে গেলে দেখুন, আজকে থেকে শুরু হয়ে গেছে, মানে আপনার পিতৃতর্পণের একটা পিতৃপক্ষ শুরু হয়েছে, এখন মানুষে পিতৃতর্পণ করবে, ঠিক না? তারপরে আমরা দেবীপক্ষে যাব, আর পুজো তো আমাদের কাছে এসে গেছে, আর বেশি দিন নয়, কারণ দুর্গা উৎসব আমরা মানে অপেক্ষায় থাকি পুরো বছর, যাতে আমরা আনন্দ করব দুর্গা পুজোয়। আর মা দুর্গার চরণে সেটি আমি প্রার্থনা করি, যে যাতে বৃষ্টি বৃষ্টি যাতে না হয় আমাদের এদিকে, কারণ পশ্চিমবঙ্গতে শুনেছি যে আমরা নিজের মাধ্যমে দেখছি যে মানে বৃষ্টি হচ্ছে বা ইয়ে হচ্ছে, যাতে আমাদের দিকে না হয়, কারণ পুরো বছরে বছর প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তাই আর ভালো লাগছে না। আর অনুষ্ঠান শুনছি, আর আশা করি আমরা তো সব থেকে ভালো একটি অনুষ্ঠান, যেমন মহিষাসুর মর্দিনী আকাশবাণী কৈলাসের মাধ্যমে আমরা শুনবো, সেই আশায় আমরা কিন্তু বসে রয়েছি। আর অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আর এই মুহূর্তে যাদেরকে নিয়ে গান শুনবো, এক দুজনের কথা বলে ফেলি, যেমন রয়েছেন জহরদা, অনুপজা, তারপর আশুতোষ দাদা, তারপর অবিনাশ বাবু, আর মিটিং চক্রবর্তী ব্যাঙ্গালোর থেকে। আর এই মুহূর্তে যারা শুনছেন অনুষ্ঠান আকাশবাণী কৈলাস শহরের, এই সবাইকে নিয়ে শুনবো। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে আজকের ইয়ের দিন দাদা, আজকে তো 27 সেপ্টেম্বর 1836 ইংরেজিতে মানে আমাদের বাংলার মানে কি নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় তিনি কিন্তু প্রয়াত হয়েছিলেন, তাই আজকের দিনে জায়গা দাঁড়িয়ে আমি আকাশবাণী কৈলাস শহরের এই অনুষ্ঠানের মাধ্যমে উনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম জানাই ওনাকে, কারণ তিনি আমাদের জন্য অনেক কাজ করে গিয়েছিলেন, সমাজে কুসংস্কার অনেক মুক্ত করেছিলেন, এবং সতীদাহ প্রথা তিনি বন্ধ করেছিলেন 1829 ইংরেজি 4 ডিসেম্বরে এই আইন লঘু করেছিলেন। তিনি যদি করতেন না তাহলে সত্যি আজকের দিনে এই ভারতবর্ষে নারীরা সুরক্ষিত থাকতেন না, বঞ্চিত লাঞ্ছিত হতেন, ঠিক না? তাই উনার চরণে আমরা প্রার্থনা করি এবং উনাকে প্রণাম জানাই, তিনি আমাদের সবার হৃদয়ের মধ্যে বেঁচে থাকবেন যুগ যুগ, এবং উনার কাছে আমরা সবাই ঋণী। এটুকু বললাম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাকে নমস্কার, ধন্যবাদ।
1: ঠিক আছে, নমস্কার আপনাকেও।
2: হ্যালো,

0: নমস্কার দাদা।
1: নমস্কার, বলুন।
0: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
1: আচ্ছা,
0: তো আজকের সিক্রেট কোড রেখেছেন মায়ের আহ্বান বা মাতৃ আহ্বান, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ।
0: তো আপনি নিশ্চয় ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালোই আছেন।
0: একদম। আর ফোন লেগে গেলে অটোমেটিক মনটা আরো ভালো হয়ে যায়। আর ফোনটা যদি না লাগে মনে হয় যেন কি মূল্যবান কি যেন হারিয়ে ফেলেছি, এরকম মনে হয় আর।
1: আচ্ছা,
0: তো আজকে আমাকে একটা গান শুনিয়ে দিন। 1984 সালে মুক্তি পেয়েছিল বিখ্যাত একখানা ছবি আশা জ্যোতি, আর গানটা হচ্ছে তেরি পায়েল কি ঝাঙ্কার। গানটি গেয়েছেন কিশোর দা, আর ওনার সঙ্গে রয়েছেন অনুরাধা পটোয়াল। আর গানটির রূপ দিয়েছেন সঙ্গীত জগতের সব থেকে বড় একজন রাইটার আঞ্জান। আর অলংকার দিয়ে সাজিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল।
1: আচ্ছা,
0: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো অবিনাশ তেলি, বুলটি ভুন, জহরলাল বর্মন মহাশয়, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, বরুণ ভাই, মিঠুন চক্রবর্তী বেঙ্গালুর থেকে। আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি।
0: নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
0: আচ্ছা, আপনার তো গলা ভেঙে গেছে দেখছি। আচ্ছা
1: তো দাদা, বেশি কথা বলবো না।
0: হ্যাঁ
1: প্রচুর মায়ের আহ্বান।
0: হ্যাঁ,
1: আর গান শুনবো সিন্দুর ছবি থেকে, তেজরে ছাবন।
0: কোনটা লাইনটা?
1: তেজরে ছাবন
0: আচ্ছা দেখছি আমি।
1: লতা মঙ্গেশকর গিয়েছে,
0: হ্যাঁ
1: সবাইকে নিয়ে শুনবো দাদা ভাই, রাখছি।
0: ঠিক আছে, রাখুন। ডাক্তার দেখান, ওষুধ খান, চিকিৎসা করান।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার নবীন।
0: নমস্কার,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মা।
0: হ্যাঁ,
1: ভালো আছেন আপনি স্যার?
0: হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: হ্যাঁ অবশ্যই ভালো আছি, আর আপনাদের অনুষ্ঠান শুনছি, মনটা একবার ভালো রাখতে পারছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আজকে খুব সুন্দর একটা সিক্রেট কোড আপনারা রেখেছেন, মাতৃ আহ্বান বা মায়ের আহ্বান। তো আমরা সবাই সমবেতভাবে আমরা সবাই মাকে আহ্বান করব, জগৎ জননী মা দুর্গাকে আমরা সবাই আহ্বান করব, উনি আসেন, যেন আসেন। আমরা ওনার কাছে সুখ শান্তি প্রার্থনা করব, আমরা সমবেতভাবে অঞ্জলি প্রদান করব মায়ের উদ্দেশ্যে, সবার মঙ্গলের জন্য। আমরা সবাই যেন সুখ শান্তিতে থাকতে পারি সবাইকে নিয়ে। তো আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন, আপ তো এসে নাতে, 1980 মুক্তিপ্রাপ্ত, হেমলতা জির কণ্ঠে। তো ইস তারা সে মেয়েরি জিন্দগি মে শামিল হে, তো ইস তারা সে মেয়েরি জিন্দগি মে শামিল হে।
0: আচ্ছা,
1: অভিনেত্রী রঞ্জিতার অভিনেত সেই গানটি, আর গানটি লিখেছেন সঙ্গীত জগতের মহান গীতিকার নিডা ফাজলি, আর সুর দিয়ে সাজিয়েছেন সঙ্গীত জগতের মহান সুরকার উষা খান্নাজ।
0: আচ্ছা,
1: তো সেই গানটি শুনব। আমাদের আকাশবাণী কৈলাসহরের অগণিত সকল শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে, আর আপনাকে সঙ্গে নিয়ে, আর আপনার প্রাণবন্ত অনুষ্ঠানটি উপস্থাপনায় আরো সুন্দর হোক, এইটুকু আমি প্রত্যাশা করছি।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে,
1: ঠিক আছে স্যার, ভালো থাকুন আপনারা সবাই।
0: আপনি ভালো থাকবেন।
1: হ্যাঁ ঠিক আছে, নমস্কার, রাখছি।
0: হ্যাঁ হ্যাঁ।

0: হ্যালো
1: হ্যালো বলুন
0: হ্যালো
1: বলুন।
0: হ্যাঁ হ্যাঁ, আমি এ মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আর আজকের সিক্রেট কোডটা হলো দেবীর দেবীর আহ্বান, না
1: মায়ের
0: না
1: আহ্বান,
0: মায়ের আহ্বান।
1: মায়ের আহ্বান।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, আমি ধর্মদীপ পড়ে গেছিলাম, তো আমার অবিনাশ ভাইকে ফোন করে বললাম, সে বলল আমাকে ঠিক তো মায়ের না দেবীর আমি অতটা বুঝতে পারিনি, যাই হোক
1: যাই
0: তো
1: হোক, হ্যাঁ
0: বললাম যখন বলবো তখন মায়ে বা দেবী বা জগৎ জননী হলেও চলবে,
1: হ্যাঁ
0: তবে অ্যাপ্রোপ্রিয়েটটা তো বলতেই হয় তাই না, সিক্রেট কোড বলে কথা। যাই হোক, আজকে একটা গান শুনতে চাই, গানটা হলো এরকম, কিতনি খুবসুরত তসবীর হ্যায় আরে মৌসম বেমিসাল বেনজীর হ্যায়।

এরকম, কারণ আবহাওয়াটা কি বলবো, হয়তোবা অবশ্যই আমাদের মনের অলিন্দে বা মনের যে একটা ডিভোশনাল পার্ট আছে সেখানে ঠিকঠাক জগজ্জননী এসে গেছেন। আকাশে সাদা মেঘের ভেলা, পুজো পুজো মেঘ এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে কাশফুল টুপটাপ করে পড়ছে, শিউলি ফুল, সব মিলিয়ে প্রেক্ষাপটটা একেবারে কি বলবো মন মনটাকে কেড়ে নিচ্ছে। তার মধ্যে একটু কি বলবো হয়তোবা গরমের গরম বা রোদের তীব্রতা কি বল মানে ওই মশার কামড়ানোর মতো একটা ব্যাপার ঘটাচ্ছে। যাই হোক, তবু মা আসছেন বলে কথা। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার ছোট ভাই অবিনাশ, সে শুনবে। হেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, তারপর আমার ছোট ভাই আছে নামটা দেবজিৎ দাস, তার নাসির ভাই সুমন মুহুরি, তারপর সজলদা, কার্তিক মালাকার, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর আমার খুব আদরের বোন অম্বালিকা ভট্টাচার্য। অনেক দিন ধরে তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। অম্বালিকা, তুমি ফোন করো, আমরা শুনবো। যাই হোক, ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।

0: হ্যালো হ্যালো হ্যালো,
1: নমস্কার
0: নমস্কার, বলুন, কে বলছেন?
1: দাদা, আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: আচ্ছা,
1: আপনি যে সিক্রেট কোড রেখেছেন মায়ের আহ্বান, আমি এই মুহূর্তে গান শুনতে চাই দাদা ছবি থেকে যিশু দাসের কণ্ঠে, দিলকে টুকরে টুকরে করকে মুস্কুরাকে কচল দিয়ে। এই গানটা কি দাদা হবে?
0: হ্যাঁ হবে।
1: আর যাদেরকে নিয়ে দাদা গানটা শুনবো,

0: আমার বন্ধু আছেন, খুব ভালো মানসিকতা, আপনাদের এখানে সবসময় ফোন করে, লালন ঘরামি আছেন, সঙ্গীতা দেবনাথ, আশুতোষ দেবনাথ, শ্রীমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, অবিনাশ তেলি, দেবজিৎ দাস, আর সেই সঙ্গে দাদা আপনিও গানটা শুনবেন।
1: আচ্ছা ঠিক আছে,
0: ভালো থাকুন দাদা, নমস্কার নেবেন।
1: হ্যাঁ ভালো থাকুন, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যাঁ,
1: কি বলছেন গালের লাইনটা?
0: জিন্দগি নাম কি, কি নাম জিন্দগি, নাম জন্য দেবেন।
1: ছবির নাম কি?
0: হ্যালো,
1: ছবি, ছবিটার নাম কি? ফিল্মের নাম কি?
0: এটা সার ছবিটার নাম তা বলিবে কি, তার
1: জিন্দেগি,
0: জিন্দগি নাম কি, কি নাম জিন্দগি, জানে জানে তা। হ্যালো,
1: জিন্দেগি কে নাম
0: হ্যাঁ
1: কি? আমি তো ঠিক বুঝলাম না।
0: হ্যাঁ,
1: আর সিক্রেট কোডটা, সিক্রেট কোডটা মায়ের আগমন নয়, মায়ের আহ্বান। ঠিক আছে, ঠিক আছে, রাখুন।
0: নমস্কার।
1: আসলে আমি বুঝেই উঠতে পারিনি উনি মানে কি কি মানে লাইনটা বলেছেন, আমি বুঝেই উঠতে পারিনি। একটা আইডিয়া মাফিক এটা পাঠাচ্ছি, কি করবো আর।

0: নমস্কার নরেন্দ্রদা,
1: নমস্কার, বলুন।
0: আমি কৈলাসর চন্ডি থেকে বরুণ সূত্রধর বলছি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো আজকে সিলেক্ট করতে রেখেছেন মায়ের আহ্বান।
1: হুম,
0: তো আসলে গান শুনবো, ছবির নাম হলো লাভারি, আর গানের লাইন গান হলো কপ্তে বিছিরে রুয়ে হাম।
1: আবার বলুন।
0: কপ্তে বিছিরে,
1: কব সে?
0: হ্যাঁ, কপ্তে বিছিরে রুয়ে হাম। গানটা লতাজি আর কিশোরদা গানটা গেয়েছেন, আর আমি যাদের নিয়ে শুনবো, প্রথমত রয়েছেন দাদা আশুতোষ দেবনাথ, রয়েছেন বৈদি সঙ্গীতা দেবনাথ, আর রয়েছেন বুল্টি দাস, আর রয়েছেন অবিনাশ তেলি, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দাদা। আপনার দাদা রাখছি, নমস্কার।
1: ঠিক আছে, রাখুন।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে যাচ্ছে, আর কথা বলা গান শোনানো কিছুই করা যাচ্ছে না। যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি চেষ্টাটুকু করেছেন বা শুধু অনুষ্ঠান শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই হ্যালো অনুরোধের কারিগরি সহযোগিতা করেছেন প্রকৌশল বিভাগ থেকে সংকল্প দাস, সুদীপ শর্মা এবং সীমা চৌধুরী। এতক্ষণ ধরে কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব, অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন প্রবাল ভট্টাচার্য। মায়ের আহ্বান এবং মায়ের পদধ্বনি এবং মায়ের ছোঁয়া এবং আগমন সমস্ত কিছু মিলিয়ে সবার জীবন নান্দনিক এবং পূর্ণময় এবং শান্তিময় হয়ে উঠুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আগামী সপ্তাহের আগামী অনুষ্ঠানে আবারও কথা এখানে ফিরে আসবো আপনাদের সঙ্গে নিয়ে। নমস্কার। আকাশবাণী কৈলাসহর, এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরে যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। পুরুষদের ক্রিকেটের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল বলে উল্লেখ করেন। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29শে সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে তার উপযুক্ত জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক।
2: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
1: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণনার প্রথম পর্বে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 32 কোটি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। স্বগণনার মাধ্যমে 2 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে।
2: জনগণনা হম সবকা राष्ट्रीय दायित्व है। मैंने 15 अगस्त को भी देशवासियों से आग्रह किया था कि इसके लिए अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा

0: बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
1: নেশামুক্ত ভারত করার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাই ভারতের স্বেচ্ছাসেবক এবং জাতীয় সমশিক্ষার্থী বাহিনী NSS এর মাধ্যমে

0: त्योहार भी आने वाले हैं। इस बार त्योहारों की खुशियों के बीच हम अपने आसपास भी नजर डालें। अगर कोई युवा किसी गलत आदत की ओर बढ़ रहा है तो उससे बात करें। अगर कोई नशे से बाहर निकलने की कोशिश कर रहा है तो उसका साथ दें। नशा मुक्त युवा विकसित भारत के इस संकल्प को हम सब मिलकर आगे बढ़ाएं।
1: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলোর উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
0: इस पहल के जरिए सस्ते और पौष्टिक स्थानीय खानपान को बढ़ावा दिया जा रहा है। महाराष्ट्र भी इस दिशा में सराहनीय प्रयास कर रहा है। मिजोरम में भी इस साल लोगों ने साथ मिलकर पोषण वाटिकाओं की देखभाल के लिए एक अभियान शुरू किया है। यह मिजो समाज के तलो मडियाना की परंपरा के अनुरूप है। इसका अर्थ है निस्वार्थ सेवा और दूसरों की मदद में हमेशा आगे रहना। ऐसे प्रयास बेहद सराहनीय है।
1: ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয়ের আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এর ফলে ভোকাল ফর লোকাল অভিযান আরও প্রসারিত হবে।
0: আমারা প্রয়াস এই হোনা চাহিয়ে কি আমারে গাঁও আর ছোটে শহরো কি পহচান সিফ স্থানীয় বাজার তক সীমিত না রে, বে দেশ আর দূসরে হিসো তক পৌঁছে और दुनिया के बाजारों तक भी पहुंचे। इससे वोकल फॉर लोकल अभियान को भी बल मिलता है। ये देश को आत्मनिर्भर बनाने की भी प्रेरणा देता है। आने वाले त्योहारों में भी हमें वोकल फॉर लोकल वाले मंत्र को तो कभी भी भूलना नहीं है।
1: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকা, উত্তেজনা প্রশমন করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি ও বাণিজ্যের অবাধ সরবরাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে। গত রাতে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব সরাসরি সংঘাত জড়িত দেশগুলির সীমানার বাইরেও প্রভাব ফেলছে। তিনি বলেন, যুদ্ধ বিশ্ব নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলছে, যার প্রভাব সংশ্লিষ্ট অঞ্চলগুলির বাইরেও উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গতরাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের লাভারভ বলেন, রাশিয়া এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। মস্কো ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাতের আহমেদাবাদে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। সবরমতী লোকোসেট নবনির্মিত WAG 12 লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ সেটটিও তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরের যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। আত্মনির্ভর এবং ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানের ভাষণে তিনি একথা বলেন। শ্রী সিং বলেন, শুধু বিদেশ থেকে প্রযুক্তি আমদানি নয়, ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তির সংজ্ঞা নির্ধারণ এবং নিজস্ব প্রযুক্তি বিকাশের ওপর জোর দিতে হবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত 12 বছরে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেটে বরাদ্দও যথেষ্ট বাড়ানো হয়েছে। 1,39,000 কোটি টাকার বরাদ্দের প্রায় 75% দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে সরঞ্জাম সংগ্রহের জন্য নির্ধারিত হয়েছে বলে তিনি জানান। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এখন রাজ্যে এসেছেন। নিউ টাউনের কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর তিনি বিভিন্ন মোর্চার সভাপতি

0: প্রতি জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি আজ তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারত আজ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কম্পাউন্ড মিক্সড বিভাগে ভারত সেমিফাইনালে উঠেছে। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে ভারতের অঙ্কুশ সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানানোর পাশাপাশি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, একটি ঘোষণা। 2027-28 শিক্ষাবর্ষে জওহর নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নবম শ্রেণীর জন্যে আবেদন করার অনলাইনের ঠিকানা https://cbseitms.nic.in/2026/nvsix_9। একাদশ শ্রেণীর জন্য ওয়েব অ্যাড্রেস https://cbseitms.nic.in/2026/nvsix_11। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026 ইংরেজি। নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2027 ইংরেজি তারিখে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মহিলা মহল অনুষ্ঠান।

0: মা বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। মা বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো, কি বললেন? হ্যাঁ, এই সমস্যা তো আমরা যারা কিশোর কিশোরীর মা, আমরা কম বেশি সবাই এর মধ্য দিয়ে যাই বা যাচ্ছি। শুধু কিশোর কিশোরী বলবো কেন, এখন খুব ছোট বয়স থেকেই ছেলেমেয়েরা নানা রকম মানসিক চাপে ভোগে। তাদের সাথে কিভাবে ব্যবহার করব, কিভাবে তাদের সমস্যার সমাধানে যাব, এই নিয়ে আমরা কম বেশি সবাই চিন্তিত। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে হয়তো আমরা কিছু সমস্যার সমাধান বের করতে পারব। সেই জন্যই আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি একজন শিক্ষিকাকে, যিনি একাধারে একজন মাও। নমস্কার রীতা।
1: নমস্কার।
0: আচ্ছা, তুমি তো শিক্ষিকা এবং মা, তুমি তোমার দৃষ্টিভঙ্গিতে শিশুদের মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো?
1: আমার দৃষ্টিভঙ্গিতে মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়, শিশুর মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় শিশুর মনকে বোঝা, তার অনুভূতিকে সম্মান করা, তাকে ভালোবাসা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের পরিবেশ দেওয়া। একজন মা হিসেবে শিশুর প্রতি নিঃশর্ত ভালোবাসা, মানসিক সমর্থন অনেক গুরুত্বপূর্ণ। আমি একজন মা হিসেবে তার ফিলিংস যেটা আছে তার কদর করাটাকে বলছি মানসিক স্বাস্থ্য।
0: বর্তমানে শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া কেন জরুরি বলে

0: তুমি করো। এটা তো তুমি বললেই মোটামুটি করে আমাদের মানসিক স্বাস্থ্য যেটা বোঝালে, তো এখন আমরা কেন এর প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি? আগে তো আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবারা অসুস্থ হলে শারীরিকভাবে আমরা অসুস্থ হতাম, তখনই মানে চিকিৎসার ব্যবস্থা করতেন। কিন্তু এখন যেমন আমরা মা হিসেবে বুঝি যে মন খারাপ বাচ্চার হয়তো ওর কোনো একটা সমস্যা আছে, তো এই রকম ক্ষেত্রে মানে অনেকেই বুঝছেন এবং আজকাল এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে অনেক বেশি করে। তো তুমি মানে তোমার দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব দেওয়া কেন জরুরি যদি একটু বলো।
1: হ্যাঁ, শিশুর মানসিক স্বাস্থ্যের প্রতি আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে। দেখো, আমাদের সমাজ যত বেশি এগিয়ে যাচ্ছে, সমস্যাও কিন্তু তত বেশি এগিয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে সমাধান অত্যন্ত জরুরি। শিশুর মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া কেন? অ্যাকচুয়ালি তার হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য। তার মন সুস্থ ও আনন্দময় যদি থাকে, তাহলে সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে যদি নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারে এবং মনোযোগী হয়, তার যদি মানসিক স্বাস্থ্য ভালো থাকে, তাহলে সে সঠিকভাবে চিন্তা করতে পারবে, অন্যদের সাথে একটা গুড রিলেশন গড়ে তুলতে পারবে, এমনকি প্রবলেম সলভিং অ্যাটিটিউড যেটা, সেটাও সে তার মধ্যে তৈরি হবে। অন্যদিকে যদি আমরা তার মধ্যে চাপ দিই, ভয় দেখাই, তাহলে তার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। অ্যাকচুয়ালি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মেন্টাল হেলথও সমানভাবে প্রয়োজন, যাতে করে সে একজন আইডিয়াল সিটিজেন হিসেবে গড়ে উঠতে পারে। এইটাই।
0: তুমি তো খুব সুন্দর হিসেবে, শিক্ষিকা হিসেবেও খুব সুন্দরভাবে বললে। তো আমরা যারা মা হিসেবে আছি, হয়তো আমরা মানে কি বলবো, ঘরের কাজই করছি, আমরা বাইরের জগতের সাথে তেমন কোনো মিল নেই, মা সম্ভব হচ্ছে না যাওয়া, তো সেই সমস্ত মায়েরা যারা ঘরের কাজে ব্যস্ত থাকি, তারা আমরা কিভাবে বুঝবো যে মানে তারা যখন তাদের বাচ্চা যখন মানসিকভাবে একটু অসুস্থ, মানে ওনারা কিভাবে সেটা বুঝবেন? আমিও ধরো ঘরে আছি, তো কি করে বুঝবো?
1: ঘরে থাকি বা বাইরে থাকি, দুই ক্ষেত্রেই কিন্তু শিশুর মানসিক অবস্থা ভালো আছে কি না সেটা আমাদের বুঝতে হয়। কিছু কিছু আচরণ আছে, যেমন ধরো তারা যে দৈনন্দিন কাজকর্ম করছে সেটা দেখলেই অনেকটা বোঝা যায়। মানসিকভাবে সুস্থ শিশু, যে শিশু আছে, তারা কি করবে? সারাক্ষণ হাসি খুশিতে থাকবে, খেলাধুলা করবে, অন্যদের সাথে মেলামেশাটা অনেকটা ভালো তাদের। তাছাড়া এই যে ফিলিংস এক্সপ্রেস করতে পারবে, তারপরে ধরো পড়াশোনা, অন্যান্য কাজে, কো কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশ আগ্রহী থাকে তারা, নতুন কিছু শিখতে অনেকটা উৎসাহী হয়, বা যে কোনো প্রবলেম নিয়ে সে আলোচনা করবে। তাছাড়া তার মধ্যে ঘুম এবং যে খাওয়ার যে ফুড হ্যাবিট যেটাকে বলি, সেটা কিন্তু অনেকটাই নর্মাল থাকে। যদি হঠাৎ করে এই আচরণের পরিবর্তন হয়, যেমন ধরো সে চুপচাপ হয়ে গেল, কথা বলছে না, রাগ করছে, অযথা কান্নাকাটি করছে, বা একা থাকতে চাইছে, খেলাধুলাতে আগ্রহী নয়, সাধারণত বাচ্চারা খেলাধুলাতে আগ্রহী হয়, কিন্তু যদি সে খেলাধুলায় আগ্রহী হয় না বা পড়াশোনাতেও তেমনটা হয় না, ঘুমের বা খাওয়ার অভ্যাসের পরিবর্তন হয়, তখনই বুঝতে হবে যে তার মানসিক স্বাস্থ্যের কোনো একটা কিছু হয়েছে। প্যারেন্টস হিসেবে আমাদের তার প্রতি নজর তো অবশ্যই তখন দিতে হয়।
0: একদম ঠিক বললে। আচ্ছা, পড়াশোনার চাপ, আমরা যতই বলি যে বাচ্চাকে চাপ দেব না, হয়তো আমিও বলছি, তুমিও বলছো, কিন্তু নিজেদের ক্ষেত্রে এলে হয়তো আমরা একটু বেশি চাপ দিয়ে ফেলি, কথা প্রসঙ্গেও বলে ফেলি, এই দেখ অমুক তো এটা পারলো, তুই পারলি না, এটাও হয়তো বা একটু চাপ ফেলে ওদের ওপর। তো আমাদের যে মা বাবা হিসেবে, বিশেষ করে যেহেতু মহিলা মহল, আমি মায়েদের কথাই বলছি, আমাদের বাচ্চাকে মানসিক যাতে পড়াশোনার জন্য ওরা চাপে না পড়ে বা অন্য কোনো কিছুর জন্যই চাপে না পড়ে, সেই জন্য আমরা তার মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মানে কি কি ব্যবস্থা নেব, কি করে তাকে ভালো রাখব যাতে চাপ না পড়ে?
1: মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে ধরো যদি বলি বাড়িতে একটা ভালোবাসা

0: পরিবেশ দরকার, ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার দরকার, সেটাকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া বাবা মার সাথে শিশু যেন মানে কানেকশনটা মন খুলে কথা বলতে পারে সেই জায়গাটা দেখতে হবে। মা
1: মানে
0: বাবাও হ্যাঁ
1: বন্ধুত্বপূর্ণ
0: একদম
1: আচরণ,
0: একদম বন্ধুত্বপূর্ণ আচরণ সেটা তো মানে দেখতেই হবে। তাছাড়া দেখা যায় ধরো যে বাচ্চা কোনো দুষ্টুমি করলো, হ্যাঁ তখন আমরা বকাঝকা দিই, তখন এই সেটা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ আমাদের মধ্যেও তো এসে যায়, রাগ তো মানুষ মাত্রই হয়, কিন্তু কন্ট্রোল করতে হবে আমাদের। সেই যদি সে কোনো ভুল করে তাহলে ভুলটা না দেখিয়ে তাকে বোঝাতে হবে, তাহলে সে সেটা বুঝবে, তার ফিলিংস তার মানে সমস্যাগুলিকে গুরুত্ব দিতে হবে। কিছুটা সময় তো আমরা ওর সাথে গল্প করে কাটাতে পারি, স্কুল থেকে আসার পর তার সারা দিনের যে এক্সপিরিয়েন্স সেটা গুরুত্ব আমার কাছে না থাকতে পারে, কিন্তু ওর কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে মা বাবা আমার সারা দিনের অ্যাক্টিভিটিসটা জানতে চাইছে, তখন আমরা সেভাবে সেটা করতে পারি। তারপরে ধরো এমন পরিবেশ মানে এই রিলেশনটা এই জায়গায় যাবে যাতে একটা নির্ভয়ে যেন সে আমার কাছে সেটা বলতে পারে, এই বিশ্বাসটা তার মধ্যে জাগিয়ে তুলতে হবে। তারপরে সে হয়তো আমার কাছে একটা কিছু সিক্রেট শেয়ার করলো, আমি ওটা অন্যের কাছে শেয়ার করব না, চট করে শেয়ার করব না অন্যের কাছে, তাহলে সে বুঝবে যে মা আমার বেস্ট ফ্রেন্ড বা বাবা আমার বেস্ট ফ্রেন্ড। তো তাকে ভালোবাসা, ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে তার কথাগুলি যদি শোনা যায় তাহলে তার মানসিক স্বাস্থ্য রক্ষাটা অনেকাংশে সম্ভব।
1: আচ্ছা, পরীক্ষার আগে আমরাও পরীক্ষা দিয়েছি, পরীক্ষার আগে একটু ভয় তো করেই, তো এখন সমাজ ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের পরীক্ষার আগে যে উদ্বেগ থাকে বা ভয় থাকে সেটা দূর করার জন্য মা হিসেবে বা একজন শিক্ষিকা হিসেবে তুমি কি উদ্যোগ নাও?
0: পরীক্ষার আগে ভয়, প্রথমত ভয়টা মনে হয় আমরা যারা প্যারেন্টস আছি বা টিচার্স আছি অনেক সময় তাদের মধ্যে আমরাও জাগিয়ে দিই, তুই এটা শিখছিস না তো, দেখিস পরীক্ষার আগে কি সমস্যায় পড়তে পারিস। সমস্যায় পড়ার আগে আমরা তাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিই। আমার মতে যখন পরীক্ষার আগে না, ভয়টা যখন প্রিপারেশন পিরিয়ডে তখন দেখানো উচিত, যাতে পরীক্ষার আগে ভয়টা অনেকটাই কমে যায়। তারপরেও পরীক্ষার আগে ভয় এসে যায়, তখন তাকে উৎসাহ দিতে হবে, ভালোবাসা দেখাতে হবে। আর রেজাল্ট নিয়ে যে আমরা চাপ পাচাপি করি বাচ্চাদের উপর সেটা তো মোটেই উচিত নয়। তারপরে ভয় কমানোর জন্য আমরা একটা টাইম টেবিল দিতে পারি ওকে, সেই টাইম টেবিল অনুযায়ী যদি তার প্রিপারেশনটা ঠিক হয় তাহলে তার ভয় থাকবে না, রেস্ট থাকতে হবে, কারণ একসাথে এক নাগাড়ে পড়াশোনা কোনো কাজেই আসে না, তখন রেস্ট করতে হবে, খেলাধুলার সময় তাকে দিতে হবে। তারপরে বোঝাতে হবে যে এই যে এক্সামিনেশন সেটা তার জ্ঞান যাচাই করার একটা মাধ্যম, তবে তার সাফল্য বা ব্যর্থতা এটার উপর নির্ভর করে না, তার যে প্রিপারেশন করলো তার যে মানে পরিশ্রম করলো তার জন্য প্রশংসা করতে হবে। শুধু নম্বর কত পেলে কত পেলে না, তার জন্য না, অনেক সময় যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট প্রিপারেশন ভালো হয় কিন্তু নম্বরটা ভালো হয় না, এই জায়গায় যদি আমরা গার্জিয়ান হিসেবে বা টিচার হিসেবে ওকে একটু কিছু কিছু বলি তাহলে ওর মধ্যে কিন্তু আত্মবিশ্বাসটা একেবারেই কমে যাবে। তো সেই দিকটা আমাদের দেখতে হবে, মানে তাকে উৎসাহ দিতে হবে। তারপরে ধরো পরীক্ষার আগে রাতে পর্যাপ্ত পরিমাণে যেহেতু ঘুমাতে পারে সেই ব্যবস্থা করতে হবে, সঠিক খাবার, একদম শান্ত পরিবেশ সেটাও দেখতে হবে। ফ্রেন্ডলি যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় তার ভয়টা অনেকটা কমানো যাবে।
1: এটা ঠিক বলেছ, কারণ বিদ্যালয়গুলি তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মানে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সহজ ক্লাস হচ্ছে তাতে কিন্তু অনেক উপকার হচ্ছে, বাচ্চাদের ভয় ভীতি অনেক কমে গেছে, ওরা অনেক বেশি স্ট্রেস ফ্রি হয়ে কাজ করছে।
0: হ্যাঁ অনেকটা স্ট্রেস ফ্রি হচ্ছে সেটা তো দেখাই যায়।
1: আচ্ছা, এছাড়াও তোমার কি মনে হয় যে শিক্ষক শিক্ষিকারা বাচ্চাকে মানসিকভাবে যাতে তারা নিরাপদ থাকে সেই ব্যাপারে কি কোনো সাহায্য করতে পারেন বিদ্যালয়ে?
0: হ্যাঁ অবশ্যই সাহায্য করতে তো পারেনি, ধরো এই যে যেটা আমি বললাম যেখানে টিচার্সদের বলা হয় ফ্রেন্ড ফিলসফার গাইড, সেটা প্রবাদ বাক্যে যদি সীমাবদ্ধ না রেখে আমরা কাজের মধ্যে আনি তাহলে অনেকটাই তার মানসিক স্বাস্থ্য যে নিরাপদ আছে সেই

0: সেটিংসটা ওদের মধ্যে আনা যায়। তার জন্য তাকে একটা ভয় মুক্ত পরিবেশ দিতে হবে। অনেক টিচার্সকে দেখলে স্টুডেন্টসটা ভয় পায়, কেন পাবে, আমি সেই জায়গাটা ওকে খুলে করে দিচ্ছে না দেখেই তো ভয় পাচ্ছে। আবার এতটাও আমি ক্লোজে যাব না যে আমার উপরে চলে যাবে, একটা ব্যালেন্সড রিলেশনে থাকতে হবে। সে মানে ধরো টিচার হিসেবে আমি স্টুডেন্টসের কথা শুনবো, তার ফিলিংসকে, তার প্রবলেমসগুলো কী সেগুলোকে আমি একটু ভ্যালু দেব। তারপরে তার তার যে ছোট ছোট ভুল করে থাকে, বাচ্চা মানে ভুল করবে, স্টুডেন্টস মানে ভুল করবে, তো কথায় কথায় ভুলের জন্য তাকে অপমান করা, বকাঝকা না দেওয়াটাই ভালো। যদিও এখন ক্যানিং সিস্টেম নেই, তারপরে অনেক ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু আমাকে সেটা অ্যাজ এ টিচার অ্যাভয়েড করতে হবে, তাকে বোঝাতে হবে। আর আরেকটা জিনিস, আমরা কম্পেয়ার করে থাকি, ওই ছেলেটা দেখ, ওই রাম ভালো করলো, তুই করলি না, তো ওই কম্পারিজনটা করা উচিত নয়, কারণ হাতের আঙুল তো পাঁচটা সমান থাকে না, প্রত্যেককে তার জায়গাটা দেখাতে হবে, একজন এক এক রকমভাবে সমৃদ্ধ। তো তাকে আত্মবিশ্বাসী করতে হবে, উৎসাহিত করতে হবে, ক্লাসরুম সিচুয়েশনে তৈরি করতে হবে, যেখানে সে যেটা আগেও বললাম প্রশ্ন করতে পারে, মত প্রকাশ করতে পারে, ভয় যেন না পায়, তারপরে তার সমস্যাগুলি শেয়ার করতে পারে, তারপরে ধরো টিচার্স রাইট ডিসিশন নিয়ে তার বিভিন্ন প্রবলেম সলভ করবেন। তো সেখানে এ সমস্ত যদি করি তাহলে সে স্কুলটাকেও বাড়ির মতো করে মনে করতে পারবে। তো অ্যাজ এ টিচার আমরা এই সমস্তভাবে শিশুর মানসিকভাবে যেন নিরাপদ থাকে এই ব্যবস্থাগুলি আমরা করতেই পারি।
1: হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো বর্তমানে ভারতবর্ষে ছোট বাচ্চাদের নিষিদ্ধই করা হয়েছে, তারপরও কিশোর কিশোরী যারা আছেন তারাও ব্যবহার করেন, আর যতই না করা হয় মানে অজান্তে হলেও, বা কোনো কোনো ক্ষেত্রে বলবো একদম ছোটবেলা থেকে মা বাবাই অভ্যস্ত করে দিচ্ছেন, মোবাইল ফোনে আসক্ত করিয়ে দিচ্ছেন, তো সেটা বাচ্চাদের কি ধরনের প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে?
0: বর্তমানে আগে ছিল বাচ্চারা শুধু টিভি দেখত, ঠিক না, কিন্তু এখন এই যে মোবাইল, এটা তো একটা বিরাট সমস্যা, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো ফেলছেই। দেখো এই যে মোবাইল সারাক্ষণ সকাল থেকে থামছেই না, এখন বাচ্চারা তো বাইরে যেতে চাইছে না, আউটডোর গেম তো খেলছেই না, এতটাই আসক্ত ভিডিও গেমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়, মানে বাড়িতে কে আছে কে যাচ্ছে আসছে কোনো খোঁজ খবরই ওদের মধ্যে নেই। তো অতিরিক্ত আসক্তির ফলে তার যে মানে মানে ইম্প্যাক্টটা দেখো, যে পড়াশোনা বা খেলাধুলা সেগুলিতে আগ্রহ কমে যাচ্ছে, ফ্যামিলি টাইম বলতে তার নেই, খাবার টেবিলে বসে সবার হাতে মোবাইল দেখা যাচ্ছে, একজন আরেকজনের সাথে যে গল্প করবে সেটাও নেই, ফলে মনোযোগ তো কমেই যাচ্ছে। আর তার উপর একটা কথা যদি ওকে গিয়ে বলো, খিটখিট করে উঠছে, মেজাজ ওর খিটখিট হচ্ছে, রাগ করছে, অস্থিরতা, শান্তি নেই ওর মধ্যে, অস্থিরতা হচ্ছে। আর যারা স্ক্রিন টাইম বেশি যাদের, তাদের তো ঘুমের সমস্যা হয়, এখনকার বাচ্চারা সকালে একদম ওঠে না, তার কারণ রাত পর্যন্ত মোবাইল দেখছে, মোবাইল দেখার পরে যাচ্ছে বিছানায়, মা গিয়ে জিজ্ঞেস করছেন ঘুম আসছে না কেন, ঘুম আসছে না, ঘুম আসছে না, ঘুম আস্তে আস্তে দুটো তিনটে, তাহলে তো স্বাভাবিকভাবেই সকালবেলা উঠতে দেরি হচ্ছে, তো ঘুমের সমস্যাটা হচ্ছে আর কি। তাছাড়া মোবাইল যদি বাচ্চাদের হাত থেকে সরিয়ে নেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অস্বাভাবিক আচরণ করছে, অতিষ্ঠ হয়ে মা বাবারা বাবারা আবার দিয়ে দিচ্ছেন, তো আমি সেটা বলবো প্যারেন্টসদেরকে যে মোবাইল ব্যবহারের যে সময়সীমা সেটাকে নির্দিষ্ট করতে হবে, কারণ মোবাইল দেওয়া যাবে না সেটা বললে একটু প্রবলেম হবে। আমি এই কথা কেন বলছি, কারণ আমাদের হাতে যখন মোবাইল দেখবে বাচ্চা, তখন কিন্তু একবার ধরবেই, আমার বাড়িতে যদি মোবাইল না থাকে তাহলে ঠিক আছে, ওর কাছে মোবাইল থাকবে না, মার কাছে থাকবে, বাবার কাছে থাকবে, বড়দের কাছে থাকবে, তার একটু অ্যাট্রাকশন তার মধ্যে যাবে। আর একদম যদি না দেই তাহলে জেদটা আরও বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে মোবাইল টাইমটা মানে নির্দিষ্ট করতে হবে, অল্প একটু সময় দিয়ে দাও, তারপরে কিছুক্ষণ পরে নিয়ে নিতে হবে, দেখতে হবে মোবাইলটা যেন ওর জীবনকে নিয়ন্ত্রণ না করে, ও যেন মোবাইলকে নিয়ন্ত্রণ করে, এটাই কথা আর কি, মানে ব্যালেন্সড ইউজ দরকার আমাদের।
1: আর অনেক ক্ষেত্রে আমি একটা মানে ঘটনা শেয়ার করি।

0: দেখুন, রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান মালায় এখন শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী ধীরেন বসু।
1: রাগ সঙ্গীতে প্রায় সব শাখাতেই নজরুলের অবাধ ও অনায়াস বিচরণ ছিল। নজরুলের গানের সম্ভার থেকে তিনটি কাওয়ালি জাতীয় গান, প্রথম ও তৃতীয়টি বাগেশ্রী রাগে নিবদ্ধ, দ্বিতীয়টির আধার রাগ দুর্গা।

0: प्रस्तुत है कार्यक्रम तराने नए पुराने।
1: तराने नए पुराने।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থীর আসরে আজ রবিবারের আড্ডা, রাত সাতটায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের কর্পোরেট অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8টায় শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি কর্তৃক প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক অনুবাদ। অনুষ্ঠানটি আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এরপরেই রয়েছে খেলাধুলার অনুষ্ঠান, রাত 9টায় দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ, 9:15 মিক্স মেলোডিস, 9:35 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

দশটা বেজে 10 মিনিটে রয়েছে এশিয়ান গেমসের প্রতিদিনের খেলার হাইলাইটস। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থির আসর। আজ রয়েছে আড্ডা।
1: শুরুতেই দাদায় হইলা খালকে গ্যাস লাগিয়া ধর্মনগর, আমরা আজকে যে সময়টাতে আইছি পিতৃপক্ষ শুরু হয়ে গেছে গিয়া, হাতে আর মাত্র কয়েকটা দিন, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করিয়ার মা আইবা আমরা পূজা অর্চনা করমু। আইবা আইবা বাপটাই কিন্তু বালা, আইলেও ফট্টারি দিন যেমন শেষ হয়ে যায়, ফট্টারি দিন শেষ হয়ে যায় গিয়া
2: আগে এই দিনটা খুবই ভালো,
1: খুবই ভালো, আনন্দে
2: খুশি খুশি দিন যায়।
1: আর আইলে পরে বিষাদের দিন তো হইয়াই লাভ নাই। তবে যে জিনিসটা আমরা কইতাম চাই, আর আমরা আজকে যে জায়গাত বইছি জায়গাটা আপনি একটু কই,
2: সন্তল পঞ্চায়েত অফিস
1: এর উল্টা দিকে,
2: উল্টার দিকে আচার্যি বাড়ি মানিক আচার্যি।
1: আচ্ছা, তো আপনারা তো বংশ পরম্পরায় বোধহয় মূর্তি?
2: আমরা বংশ পরাই, আগে বাবা দাদা করতো, এখন আমি করি।
1: আচ্ছা, তো এই বছর আপনার পরিস্থিতিটা কিতা আমরা একটু বিস্তারিতভাবে কইনি।
2: এবার পরিস্থিতিটা কিতার কইতাম আপনারে, এবার পরিস্থিতিটা খুবই খারাপ।
1: আচ্ছা,
2: কারণ হইল 28 তারিখ এডিসি নির্বাচন, এর আগে যে আমরা কাজগুলা করছি বিশ্বকর্মা শ্রাবণের মনসা পূজার কাজ যে করছি, কিন্তু খুবই খারাপ গেছে। কারণ হইল এবার পূজা তেমন কম, বেশি নাই পূজা, এবার একদম কম, মানুষের হাতে পয়সা করি নাই, কেমনে পূজা করতো টানা টুনার মধ্যে। তবুও মানাইছি কয়েকজন, বিশ্বকর্মা 15-20 জন মানাইছি।

0: পিঠা বানাইছি পনেরো বিশটা। এখন দুর্গার খাওয়া শুরু হইতেছে।
1: আচ্ছা,
0: দুর্গারও অর্ডার খুবই কম, মানে এবার যে পূজা করতো সবই পয়সার দিকে ইয়ে করতেছে। পয়সা আছে কিনা না কইতে পারলাম না, তবে আমরা কাজটা খুবই কম।
1: আচ্ছা, আপনার কাজ কম, আমি এখনো যে অবস্থা দেখি আর আপনার এখানেও একটা যে আপনারা কাঠামো যেটা তৈরি করা, এটা খুব সম্ভব এক কাঠামের মূর্তি।
0: এক কাঠাম আছে
1: এটা, এবং কাঠামটা দেখিয়া মনে হয় যে এটা সার্বজনীন পূজা না হইয়া বাড়ির পূজা হইতে
0: না, সার্বজনীন পূজা, আমরা সন্তল পঞ্চায়েত বিষয়েরই পূজা এটা।
1: আচ্ছা,
0: এবার একখানে ইয়ে করতেছে, মন্দিরের পূজা একখানেই হয়।
1: আচ্ছা,
0: আর দুইটা আছে আলাদা।
1: হ্যাঁ, দুইটা দেখি ছোট ছোট না, আর একটা বানাইবে আপনারা?
0: আরো দুইটা বানাইব, আলাদা খাটামে এখনো ইয়ে রেডি হইছে না।
1: আচ্ছা, আগে আপনি যখন ছোট আসলাম, আমরা যখন ছোট আসলাম, তখন এক কাঠামেরই পূজা কিন্তু হইতো।
0: হ্যাঁ হ্যাঁ, এক কাঠামেরই সব পূজা হইতো,
1: পূজা হইতো। তো ওখান এরপরে দেখা যায় ধীরে ধীরে ধীরে ধীরে কোনো কার্য কারণে হয়তো বা এটা আলগা করা হয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটার মধ্যে কি কোনো রকমের শাস্ত্রীয় বিধান টিধান আসেনি? বা
0: শাস্ত্রীয় বিধান আছে বলতে আপনারে কই যে একখানা আমি ঠিকই আছে, দিয়ানি পূজা হয়, এক কাঠামি হয়, এক জায়গার মধ্যে মূর্তি সবই হয়, দিয়ানি পূজা। এখন কিতা করছে সবে মিল্লা ইয়ে করতেছে, বড় খাটাম হয়, বড় খাটাম হইলে নিয়া বিসর্জন করতে অসুবিধা হয়, এর কারণে তিনটা চারটা পাঠ করে যাতে বিসর্জন করতে কষ্ট হয় না, কোন সমস্যা হয় না বিসর্জন করতে, যাতে অ্যাক্সিডেন্ট ঘটে না, এর কারণে এটা পাঠ পাঠ করা হয়েছে।
1: আচ্ছা, তো আমরা এই সমস্ত অঞ্চলে বর্তমান সময়ে বাঁশের অভাব থাকলেও আমি কইব যে বাঁশের অভাব নাই, কাঠেরও মোটামুটি অভাব নাই, কিন্তু কোনো কোনো অঞ্চলে আমরা শুনছি, আপনারাও শুনিয়া থাকবা বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে কাঠামো বিসর্জনের ফরফরই এটা আবার তুলিয়া নেওয়া হয়, এতে করিয়া পরিবেশ দূষণের হাত থেকে যেমন অঞ্চলটা রক্ষা পায়, জল দূষণের হাত থেকে, পরিবেশ দূষণ থেকে সবচেয়ে বড় হয়েছে কি জল দূষণের হাত থেকে যেমন রক্ষা পায়, ঠিক তেমনি পরবর্তীতে ওই কাঠামো কাঠ এগুলি ব্যবহার করা যায়। আমরা এই সমস্ত অঞ্চলে সবথেকে অবাক করার যে ব্যাপার যেটা আছে, আমি আজকে আপনার সঙ্গে আলোচনা একটু সময় নষ্ট করিয়া আমরা গল্প গুজব করবো, আপনার এখন হাতে কিন্তু একদমই সময় নাই। তো আমরা আজকে দীর্ঘ বছর ধরিয়া আমি ব্যক্তিগতভাবে বা অন্যান্য ব্যক্তিরাও কইছেন যে চাঁদার যে রশিদ খাটা হইতো আগে যখন ছোট আমরা আসলাম, তখন কিন্তু দুর্গার মুখ বা কিচ্ছু কিন্তু আমরা চাঁদার রশিদের মধ্যে দেখতাম না। সঙ্গে এই যে বর্তমান সময়ে নতুন নতুন প্রযুক্তি ইয়া ঢুকছে, প্রিন্ট করতেও বেশি সময় লাগে না, ফটারি প্রিন্ট হয়ে যায় গিয়া। তো এই ক্ষেত্রে আমি যে প্রতিকৃতির পূজা করবো, হয়তো এখানে ত্রিশুল টিশুল নাই বা ইয়ে নাই, সেই প্রতিকৃতিরে আমরা আমার বাড়িঘরে কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় ধূপ দেখাই, বা ওই প্রতিকৃতিরেই আমরা পূজা অর্চনা করি, কারোর ঠাকুর ঘরে কারোর ইয়েতে। কিন্তু সেই প্রতিকৃতিগুলি চাঁদার রিসিটের মধ্যে আয়া এখানে থাকে। কোনো কোনো সময় দুর্গা দশপূজা দুর্গারও ছবি আমরা দেখি। তো এটা আপনার কীরকম মনে হয়? কারণ রিসিট আমরা কিন্তু কেউ সযত্নে রাখি না, রিসিট অনেক সময় দেখা যায় যে ফানের খিল্লির মধ্যেও রিসিট পাওয়া যায়, অনেক সময় এটা রাস্তার মধ্যে পড়ে, বা আপনি মনে করুন ধূপকাঠি মোমবাতি ইত্যাদির মধ্যে বসে মোমবাতি এখন অনেকটাই মানে বন্ধ হয়ে গেছে গিয়া। যেমন কালীর মুখের ছবি, দুর্গার মুখের ছবি, গণেশের মুখের ছবি, এই ধরনের দেওয়া থাকে, এই বিষয়টা আপনার কাছে কীরকম মনে হয়?
0: আমার মনে হইতেছে দেখেন, রিসিট তো ভালো লাগে ছাপানি হয়, কিন্তু হিসাবের লাগে ঠিক আছে, কিন্তু এই রিসিটের মধ্যে যে দুর্গার ছবিটা দেওয়াটা দেয়, এটা অসম্ভব, এটা ভালো লাগে না। কারণ হইল আজকে দেখেন রিসিট বই একজন টাইম দেওয়া হইলো, দুর্গার ছবি সবই জানে, দুর্গার ইয়েটা আছে লেখা আছে, কিন্তু ফটোটার ছবিটাটা রিসিটটা দেওয়ার পরে দেখেন অনেক সময় গড় রাখে, বাচ্চারা নিয়ে ওই লুংরার মধ্যে ফালায়, বড়রাই ফালায়, অনেক সময় মনে করেন ফানের খিলি একটা বানাইলো, মনে করলো যদি ওই রিসিটটা জুলাই রাখছে এখান থেকে নিয়ে যদি খিলিটা বানাইয়া দিলাই একটু কাগজ বাঁচলো, কাগজ বাঁচলো না উড়া তারার মধ্যে মেয়েলো এইটা করেই।
1: আচ্ছা,
0: এখন মনে করেন যদি ওই জিনিসটা যদি ছবিটা না দিয়া যদি এমনি ব্ল্যাঙ্ক ইয়ের মধ্যে যদি খালি নামটা থাকে দুর্গার ইয়েটা থাকে, তো আমার মনে হইতেছে এটা ভালো হইব। আর কারণ হইল দেখেন ফানের খিলিটা খাইয়া পুরুষ লোকে কিতা করে, আর জায়গা দেখে না, এখন ডেইন হোক আর ময়লা জায়গায় হোক এখানে ইয়েটা ফালাই দেয়।
1: আচ্ছা, ফালাই দেয়। তো এটা আমরা আগামী দিন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা শুনরা এবং যারা শুনবা একে অন্যরে আপনারা
0: জানানির ব্যাপার আছে বা জানানির, কারণ বোঝারও দরকার আছে।

0: প্রতিকৃতি নিয়ে কিন্তু আমরা পূজা করি, কিন্তু এই প্রতিকৃতি রাস্তার মধ্যে পড়ে, খালের জলের মধ্যে পড়ে, নোংরার মধ্যে পড়ে,
1: এটা তো বিশৃঙ্খলা। তাহলে তো দুর্গা পূজাটা তো আরো হইল না।
0: না, এই যে মূর্তিরই কিন্তু আমরা পূজা করি আর প্রতিকৃতিরই কিন্তু আমরা পূজা করি।
1: অনেকে আছে মূর্তি পূজা না করলেও ছবিটা দিয়া পূজা করে,
0: ছবিটা দিয়া পূজা করে, এবং সেই ছবিটা আমরা কিন্তু দুপদিন আর নিত্য দিন আমরা দেখাই। সুতরাং এই ক্ষেত্রে আগামী দিন আমি অনুরোধ করবো সবাই যারা সার্বজনীন পূজা অর্চনা কররা, আপনারা একটা বিশেষভাবে
1: এই জিনিসগুলা দেয় দেবতার ফটোটা যাতে
0: না থাকে। তো এই ক্ষেত্রে আমরা সবাই মানে আশা করি আমরা আজকে যারা অনুষ্ঠান শুনলাম আপনারা সবাই একমত পোষণ করবা, পোষণ করবা। তো আমি ওখানে ইয়ার যে এই যে কাঠামো একবার পূজা হয়ে গেলে পরে অনেকে যে খড়কুটা আনে, যেখানে খের পাওয়া যায় না, বাঁশ পাওয়া যায় না, কাঠ পাওয়া যায় না, এই যে আনে, এটা কি কোনো শাস্ত্রীয় বিধান?
1: শাস্ত্রীয় বিধান আসেনি বলতে, এখন দেখেন আজকে তো আমরা হিন্দু সমাজের মধ্যে মূর্তি বিসর্জন করি, কিন্তু অনেকে আছে মূর্তি গাছের নিচে রেখা দেয়, কিন্তু আমার আমার ব্যক্তিগত ব্যাপারে নাই, সবাই ব্যক্তিগত ব্যাপারেও না। এটা আমরা হিন্দু সমাজের মধ্যে এই যে মূর্তিগুলা গাছের নিচে রাখা হয়, এই জিনিসটা গাছের নিচে না রাখিয়া জলের মধ্যে বিসর্জন করলে খুবই ভালো হয়। তারপরে জল থেকে মনে করলেন বিসর্জন,
0: মাটিটা
1: সরি গেছে, আপনি উপরে তুলে রাখিয়া দিলেন, অন্য কারি করে বা অন্য ইয়ে নিল, নিয়ে এই জিনিসটার মধ্যে আবার দেবতা তৈয়ার করে, এতে কোনো খারাপ নাই, ভালোই, না কোনো অসুবিধার কারণ নাই।
0: কিন্তু আপনি যে কথাটা কইছেন এটাই আমি তুলতাম চাইছিলাম, আমরা দেখলাম যে কোনোখানো বট গাছ আছে বা কোনোখানো হরিতকি গাছ আছে বা কোনোখানো কেউ থলি বানাইয়া রাখছে, এখানে একটা শিবলিঙ্গ আছে, এখানে প্রত্যেকদিন প্রতি সোমবারে বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষের বিভিন্ন রকমের বারান টারান দেন বা যে কোনো কিছু কাজ হয়, এখানে নিয়া বিশ্বকর্মার মূর্তি, সরস্বতীর মূর্তি, লক্ষ্মীর মূর্তি, কালীর মূর্তি বা বিশ্বকর্মার মূর্তি রাখি দেওয়া হয়, এই মূর্তিটার মধ্যে আমার আপনার অজান্তে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার আছে, পুষ্যরা আছে, তারা কিন্তু সময়ে সময়ে বিভিন্ন রকমের
1: পেচ্ছাপরে
0: পাখি খানা ইয়া বড় বা ইয়ে করে। এই ক্ষেত্রে আমরা সবার কাছে অনুরোধ রাখবো।
1: তো এটার মধ্যে আর একটা কথা কই আমি, দেখেন ওই যে পেচ্ছাপ করে ইয়ে করে, এটার লেগেই তো কইছি মূর্তিটা গাছের নিচে না রাখিয়া
0: বিসর্জন,
1: বিসর্জন করলে সবচেয়ে ভালো হয়। আর প্লাস হইল গাছের এই কাছে রাখলে পরে বৃষ্টি দিলে মাটিটা গলিয়া যায়, ঠাকুরটা গলিয়া যায়, হ্যাঁ গলিয়া যায়, রাস্তাঘাটে পরে ফায়ার নিচে যায়,
0: ফায়ার নিচে যাইতে,
1: এতে আমাদের ক্ষতি হইতে আছে, হ্যাঁ অসুখ বিসুখের লক্ষণটা বেশি হইতে আছে।
0: না অসুখ বিসুখের লক্ষণ তো কেউ ব্যাপার অনেকে কইবা যে আমরা আচার আছে বিচার নাই, আচার আছে বিচার নাই। তো এই জিনিসটা যাতে ভবিষ্যতে না হয় এর লাগি আমরা সবার কাছে আবেদন রাখবো যে আপনারা পূজার পরে মূর্তিটা যথাস্থানে বিসর্জন
1: বিসর্জন দেন,
0: বিসর্জন দিয়া মাটিটা সরি গেলে পরে
1: আবার তুললা উপরে
0: রাখি দেন, যাতে খড় কাঠ ইত্যাদি ফসিয়া জলটা যাতে দূষিত না হয়। এখন জিজ্ঞাসা যে এই বছর আপনি মেশিন ধরার লগে লগে আপনি হচ্ছেন ধর্মনগর গেছিলাম, ধর্মনগর কিন্তু আপনার মূর্তি
1: ধর্মনগর আছে, ধর্মনগরে আছে পাঁচ সাতটা আছে।
0: আচ্ছা, তো পাঁচ সাতটা খাস কিতা
1: মোটামুটি শেষের পথে,
0: শেষের পথে
1: এখন বাড়ির টি খাস করমু।
0: আচ্ছা, সার্বজনীন না ইয়ে
1: সার্বজনীয় আছে, তারপরে ক্লাবেরও আছে।
0: আচ্ছা, ক্লাবেরও আছে। তো সার্বজনীন বা ক্লাবের কথা নয়, আমার বাড়ির কোনো পূজা আছে নি না?
1: বাড়ির আছে, আছে বাড়ির আছে, আমরা বেশিরভাগ ওই বাড়ির মানাই, হ্যাঁ দিয়ানি মূর্তির কাজ করি।
0: আচ্ছা,
1: বড় ক্লাবের লইতে ডল লাগে, এখানে বড় মূর্তি বানাইলে পরে, বড় ক্লাবে বানাইলে পরে তারা টেকা ক্লিয়ার করে না, আমাদের পরিশ্রমটা তারা বুঝে না।
0: আচ্ছা, তো ওখানে যে বাজার যে মূল্য আছে, একটা বাঁশ বা একটা কাঠামোতে, দুর্গার একটা কাঠামো বানাইতে কত বাঁশ কত কাঠ লাগে?
1: বাঁশ ধরেন আপনার যদি বড় এক কাঠামি হয় পাঁচ ফুটি হয়, তো বাঁশ মনে করেন বড় সাইজের বাঁশ হইলে তিন চারটা লাগে, আর কাঠ লাগি যায় মনে করেন চার পাঁচ ফুট কাঠ লাগি যায়।
0: এই যে বাঁশ এবং কাঠ সব কিছুই আপনার আর কিনা?
1: আমরা সবই কিনা, সবই কিনা।
0: তো এই যে বাঁশ কাঠে কত খরচ হয়, তারপরে লোহা আছে, সুতলি আছে,
1: এবার দেখেন সুতলি গত বছর আনছি আমরা দুইশো টাকা করে, আজকে গতদিন জিগাইলাম ধর্মনগর এবার তিনশো টাকা হয়ে গেছে সুতলি, একশো টাকা বাড়ছে। হ্যাঁ লোহাও সেম বিশ টাকা ত্রিশ টাকা বাড়ে প্রতি বছর বাড়িয়াই হয়, মানে আমরা খরচ যায় গিয়া একটা খাটাম দিতে গেলে প্রায় চার পাঁচ হাজার টাকা যায় গিয়া একটা খাটাম।
0: আচ্ছা, সঙ্গে আরেকটা জিনিসও আপনারা লাগে, যেটা আপনারা অনেক সময়

0: ব্যবহার করুন। বর্তমান সময়ে সবাই ব্যবহার করে কিনা না আমি সঠিক কইতাম পারতাম না। আমি দেখছি আপনারা অনেকেই কাপড় দিয়া প্রতিমাটারে পয়লা একটা লেপ দেওয়ার একটা ফেসাইয়া দিন, তো এই কাপড় গুলিও কি তা নতুন না পুরান আপনারা ব্যবহার করেন দেওয়া পাকলা?
1: আমরা দেখেন নতুন আনতে গেলেও তো অনেক টাকা লাগে, ইয়ে লাগে। হ্যাঁ, এটা তো মার্গিন নতুন অবস্থায় আনলে পরে এটা আমরা অনেক সময় ছিঁড়তেও কষ্ট হয়, লাগাইতেও কষ্ট হয়। সে আমরা ব্যবহারের কাপড়টা আনি বাজার থেকে কিনিয়া ফুটপাতে যে দোকানদার থেকে আনিয়া এটারে ধুই, আমরা ধুইয়া তারপরে মূর্তি শরীরে লাগাই।
0: এখানে এখানে মানে সুতির কাপড়ই,
1: সুতির কাপড়, টেরিকোটের কাপড়টা হয় না, টেরিকোটের কাপড়টা হয় না। কারণ হইল টেরিকোটের মধ্যে মাটিটা লাগতে খুব এটা হয় না, তারপরে ছিঁড়তেও কষ্ট হয়। আমরা এর লাগিয়া আমরা সুতির ব্যবহার করি।
0: আচ্ছা, আপনার কি তো জমি জমা আছে?
1: জমি জমা আসলো, কিন্তু এখন তো নাই। বর্তমানে রাস্তার কাজে সব জমি জমাটা মাটি ভরাট ইয়া নষ্ট হয়ে গেছে।
0: আচ্ছা, তো টাকা তো কিছু পাইছেন?
1: ও, টাকা পাইছি।
0: আচ্ছা, টাকার কথা আমি যাই না, আমি যাই আমি কেতার লিগে জমির কথাটা জিগাইলাম যে এই সময়টাতে আমরা লক্ষ্য করছি অন্যান্য সময় আবুরস্থানের খড় দিয়েই কিন্তু প্রতিমা নির্মাণ করা হয়েছে। বর্তমান সময়ে দিন পাল্টি গেছে, সম্পূর্ণ পাল্টি গেছে, আউশ ধান কেউ আর চাষ করে না বা করতেও চায় না। তো এই ক্ষেত্রে আপনারা যে এই যে খড়, কত টাকার খড় লাগে একটা প্রতিমা নির্মাণ করতে, কত টাকার মাটি লাগে?
1: আমরা মনে করেন একটা যদি বড় খাটাম হয় তাইলে এক ঠেলা দুই ঠেলা খেল লাগে, আর ছোট হইলে এক ঠেলাই হয়ে যায়।
0: আচ্ছা,
1: আর মাটিও এরকম, মাটি তো আর আমরা হিসাব করি না কত কেজি কত টুক লাগে, আমরা বস্তা হিসাবে করি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, 8-10 বস্তা লাগি যায়। খুব কষ্ট হয় মাটি মিলে, হাওড়ের অঞ্চলের থেকে ইয়ে করতে লাগে। তারপরে বিভিন্ন রকমের আমরা তো মাটি কয়েক জাত ইয়ে করতে লাগে, এটার মধ্যে সব সময় মাটি মিলে না। বর্ষা হইলে তো নদী জল ভর্তি থাকে, আগে তুলতে লাগে আমরা মাটি।
0: আচ্ছা, তো আমি ওখানে যাইয়ার যে বাইরের যে প্রতিমা শিল্পী যারা আইরা এখানে যারা প্রতিমা নির্মাণ করেন সারা ত্রিপুরাতেই, তারা শুধু কৈলাস শহর ধর্মনগর দরিয়া নয়, সারা মানে ত্রিপুরাতেই তারা নির্মাণ করেন। আমি সারা ত্রিপুরা নাই, কুমারটুলির শিল্পীরা সারা ভারতবর্ষ ও বিদেশেও তারার মূর্তি যাইতে আছে। তো এই ক্ষেত্রে ওখানে যে একটা প্রতিমাতে তারা কীরকম লাভ করতে পারে থাকিয়া খাইয়া, বা আমরা এই সমস্ত অঞ্চলের কীরকম লাভটা?
1: তারা লাভ তো এখন তো খুঁজতে পারতাম না কীরকম, তবে লাভ তারা তো বাইরে মনে করেন কৃষ্ণনগর থেকে কুমারটুল্লি এই জায়গা থেকে আনে, তারা আমরার নবদ্বীপ থেকেও আয়, তারপরে শিলচর থেকেও আয়, বিভিন্ন জায়গা থেকে যে যেরকম আনতে পারে। এখন এটা হলো মূর্তি দিয়ে দিয়া রেটটা তারা কইব, তারপরে তারা যদি পোষায় তাকে আইব আর আইয়া তারা কাজ করব।
0: আচ্ছা, না ওখানে একটা কাঠামো মোটামুটি কত টাকা আপনার ওইলে মোটামুটি থাকে, এবং সম্পূর্ণ টাকা পরিষ্কার হয়ে যায়নি না বছর বছর বাকি থাকে, এই বছর করলা 500 টাকা বাকি রইল বা 1000 টাকা বাকি রইল, আগামী বছর ইয়া ক্লিয়ার, এই ধরনের চলছে?
1: এরকম চলে, অনেকে ইয়ে করে যে দাদা পারছি না এখন দিতা, আমার কয়েকদিন পরে দিতাছি, এরকম করিয়া অনেকে টেকা দেয়ও না।
0: আচ্ছা,
1: হ্যাঁ, আমরার দুঃখটাও বুঝে না তারা, আমরার পরিশ্রম কতটুকু এটাও তারা ইয়ে করতে চায় না।
0: আচ্ছা,
1: অনেকে দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে চায় না।
0: আচ্ছা,
1: এটা তারা বুঝে না যে এরা পরিশ্রম করিয়া মূর্তি বানায়, তারার পয়সাটা যদি আমরা দিলে আইতে তারা তো বাঁচতে পারে, তারা এই জিনিসগুলা বুঝে না। কাস্টমারে কিতা করে অর্ধেক দিল আর অর্ধেক কয়েকদিন পরে দিমু কইয়া আর দেয় না।
0: আচ্ছা, ওহন যে আপনি যে এই যে একটা কাঠামো যে বানাইবা, এই কাঠামোটা মোটামুটি কত টাকায় বিক্রি করলে আপনার?
1: এটি তো ধরেন এখন আমরা তো বাঁচতেই, আমরা তো এক্সট্রা কোনো কাজ নাই, এখন তো মূর্তির কাজই করি। এখন যার টেনজন যেত লোন যায়।
0: আচ্ছা,
1: হ্যাঁ, যার আমরা কোনো রেট করা নাই যে অত টাকা হইলে মূর্তি বানাইমু, অত টাকা হইলে মূর্তিটা বানাইতাম না, এরকম কোনো আমরা রেট নাই। আমরা যার টেনজন যেত লইতাম পারি এটাই করি।
0: আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা আপনার কাছে জানার চেষ্টা করবো। আমরা অনেক সময় দেখি আমরা খের মাটি ইত্যাদি বিভিন্ন জায়গাতে স্তূপীকৃত করিয়া রাখি, তো এই ক্ষেত্রে শুদ্ধতার যে ব্যাপারটা, এটা আপনারা কিভাবে রক্ষা করিয়া চলেন?
1: এটা আর কিরকম রক্ষা করব, কইন এখন এমন অবস্থা পড়ছে, আমরা কোনো এক্সট্রা কোনো কাজের কোনো ইয়ে নাই, ওই মূর্তির উপরেই আছি আমরা, মূর্তির উপরেই।

0: চলি, মূর্তি বানাইলেই ইয়ে করি।
1: সারা বছর তো মূর্তিও চলে না,
0: সারা বছর মূর্তিও চলে না, এমন একটা পরে মল মাসটা তো খুবই কষ্ট হয়। হ্যাঁ, এই এইরকম চলতে খুব কষ্ট হয়। এর মধ্যে যুগালি যুগালি ফাগুন যায় না, যুগালির বেতন সাংঘাতিক। তারা আইলে পরে খানি দিয়া তারা আইব 10টায়, এরপরে আবার যাইব কি 4টায়, তারা দুপুরে খানি দিতে লাগে। কাজ করুক আর না হোক আর ইয়ে হোক, তারা এটা আর বুঝে না। তারা সময় গেলে গিয়েই তারা ইয়ে
1: না, যুগালির ক্ষেত্রে আমি খুঁজি আর যে সময় গেলে গিয়া তো ঠিক আছে, কিন্তু এই যে সারা রাত্র জাগিয়া, কারণ ওখানো আপনার এখানে হাতে কিন্তু বেশি সময় নেই, তো এখানে এই বছর আপনার দুর্গার কাঠামো গ্রামীণ না আরো অন্যান্য আশপাশে আছে, কতটা পাইছেন আপনি মোটামুটি?
0: এবার পাইছি মনে করেন 10-12টা পাইছি।
1: পাইছেন? আচ্ছা, 10-12টা পাইছেন। যখন মূর্তির কাজ থাকে না, অনেকে দেখছি সারা বছরই কাঠাম নির্মাণ করিয়া রাখি দে, এই ক্ষেত্রে আবার অনেক সময় মূর্তি খোয়াইয়া আবার বাসও অনেক সময় কাঠামো নষ্ট হয়ে যায়, গুনে দুরি যায় বাসর মাঝে, তো এইগুলি কি তা আপনারা সারা বছরই তৈরি করিয়া রাখুন নি না একটা
0: সারা বছরই রাখা হয়? সিজন বলতে আমরা মনে করেন সিজন টাইমে তো আমরা খাসটা বেশি থাকে, মনে করি আগে খাসটা করলে পরে আমরা খাসটা আগাইব, এর লাগে আমরা আগে থেকে খাসটা করি যাতে খাসটা আমরা আগাইয়া থাকে। আর এখন এমন এক পরিস্থিতি পড়ছে, এখন কাস্টমারে চাইয়া মূর্তি রেডিমেড পাইতো, দেখতো ডিজাইনের উপরে নির্ভর করে, তারা ইয়া ডিজাইনও দেখে দেখা তারপরে রেট পুরানি হয়।
1: আচ্ছা, না ডিজাইন তো যদি কোনো ক্লাবে বা কোনো সার্বজনীন ইয়েতে নেয় যে ও মূর্তিটা ও ছবি দেখিয়া ও ক্যালেন্ডারের ছবি দেখিয়া বানাইয়া দিবাই, আপনারা যে দুর্গার মূর্তির যে অনেকেই কইন যে অনেকে কুমারটুলি থেকে আসে জানে, মুখটা আপনারা কিভাবে বানাইনি, এটা মুখের কি কোনো সাজ আছে?
0: সাজ আছে বলতে আমরা অনেক সময় হাত দিয়েও করতাম, এখনো হাত দিয়ে করতে লাগে, কিন্তু শ্বাসটা আমরা রেডিমেড করার দরকার, কারণ হইল মনে করেন 10টা যদি মূর্তি আমরা বানাইতে লাগে হাত দিয়াতে অনেক সময় লাগে, তাকে আমরা আগে একটা মাথা বানাইমু, মাথা বানাই এটা যদি ডাইস বানাইমু, ডাইস বানাইয়া তারপরে শর্টকাটের লাগে ডাইস থেকে তোলা হয়।
1: আচ্ছা, এটা কি বাজারে কিনতে পাওয়া যায় না আপনারা?
0: না, আমরা ইয়ে করি প্লাস্টারটা কিনতে মিলে, প্লাস্টারটা কিনিয়া আনি আমরা, আনিয়া মাথাটা
1: কৈলাসর পাওয়া যায় না?
0: না, কৈলাসর পাওয়া যায় না, ধর্মনগর বা শিলচার থেকে আনতে লাগে।
1: আচ্ছা,
0: এও অনেক সময় বানাইয়া প্লাস্টারটা ভালো করে না, আমরা পরিশ্রমটা বিফল হয়ে যায়, ভাঙ্গি যায় ওটা ডাইস। একটা ডাইসটা মনে করেন যদি আমরা নিজে তৈরি করি বেশি, আমরা তো বেশি না আর ইয়ে করছি না, এটা তো অনেক টাকা যায়, 3,000 আছে, 4,000 আছে, 5,000 আছে, যাটাই ধরে যেরকম লোন যায় ইয়ে করেন যায়।
1: কুমারটুলি যে মূর্তি বানায় তারা, কুমারটুলি শিল্পের আপনারা কোনো সময় দেখছেন নি? আমরা লক্ষ্য করলাম যে তারা মানে লেপ দেওয়ার পর পরেই তারা মূর্তিটি বেশ ফটাফট শুকাই যায়, তারা মানে ধানের যে তুষ ব্যবহার,
0: তুষটা দিয়ে ব্যবহার করে, কারণ হইল মূর্তিটা হালকাও হয়, শুকায়ও তাড়াতাড়ি। আর আমরা তো গ্রাম অঞ্চলে থাকিয়া এখন তো তুষের ব্যবহারটা কম, কারণ হইল এখন তো কুড়াল লাগিয়া তুষ বাইর করতে চায় না।
1: আচ্ছা,
0: অনেকে মনে করে যে আমি যদি তুষ বার করি, আগে তো তুষ বেজানোই বার করতো, তুষ পাওয়া যাইতো, এখন তো তুষ পাওয়া যায় না।
1: আচ্ছা,
0: কারণ হইল মনে করে যদি তারা খেরের ইয়েটা দেখিয়া তুষ দিয়া এই কুড়া বানায় তাইলে অনেক টাকা পাইব,
1: অনেক টাকা পাইব,
0: এখন এক বস্তা
1: তুষের খাজ
0: না হইতো না।
1: তো আপনারা মূর্তিটা শুকান কি তাহলে, কারণ যেরকম রোদ থাকে রোদের মধ্যে রাখিয়া শুকান নি?
0: না, রোদ রোদ বার হতে লাগে না, সময় থাকলে জায়গার মধ্যে এই ঘরের ভিত্তি শুকাই যায়।
1: আচ্ছা,
0: আর অনেক সময় বৃষ্টি থাকলে পরে একটু কষ্ট হয় আমরা।
1: আচ্ছা,
0: তো তখন আমরা ওই অন্য রকমের ইয়ে দিয়ে আমরা মূর্তিটা শুকাই।
1: ওখানে যে পরিস্থিতি আপনার এখানে, ওখানে আপনি বেনিউনিও বাঁচুন না বা কিচ্ছু করছেন না,
0: হ্যাঁ,
1: এটা কতদিনের মধ্যে শেষ করতে পারবো?
0: এটা ধরেন আরো সপ্তাহখানের ভিতরে মোটামুটি শেষ হয়ে যাব।
1: তো এরপরে তো লক্ষ্মী পূজা, লক্ষ্মীর খাট মানে মূর্তি কিরকম?
0: লক্ষ্মীটা আমি খুবই কম বানাই, লক্ষ্মীটা খুবই কম চলে, এখন তো ডাইজের লক্ষ্মীটা চলে বেশি, বাজারে বাজারে ধর্মনগর থেকে বা অন্য অন্য জায়গা থেকে আইনা তুলে তুলে বিক্রি করে, এর জন্য আমরা লক্ষ্মী মূর্তিটা বানাইয়া চলে না।
1: তো বাকি সময়টা আপনারা কিভাবে কাটান মূর্তির সময় গেলে গিয়া পরে?
0: এই তো কিতা করবো আর ওই টুকটাক কাজ করবো, মনে করেন এখন তো সরকার থেকে রেগার হাজ দিছে, রেগার হাজে যাই, তারপরে নিজের হাতের একটা ব্যবসা আছে, আসাই যে একটা আমার ব্যবসা আছে, সেই ব্যবসাটা করি আলাদাভাবে ইয়ে করিয়া।
1: আচ্ছা, একটা জিনিস দেখিয়া আমার একটু কষ্ট লাগে, যেমন আমরা আগে ছুটে থাকতে আমি নিজে ব্যক্তিগতভাবেও বা অন্যরাও দেখছি আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, রাস্তার মাঝখানে যখন সাইডটা যখন উঁচা হয়ে যায়,

0: ঘাসে উঠে বালিগুলি পড়িয়া, তখন এই জায়গাটার মধ্যে কোন জায়গা যদি নিচা থাকে তাহলে এই জায়গাটার মধ্যে জল জমে যায় গিয়া। হ্যাঁ, জল জমলে পরে কিন্তু পিচ ধীরে ধীরে ধীরে ধীরে মাটির নিচে জল যাইতে থাকে এবং এটা ঢিলা হয়ে যায় গিয়া। আমি ডুবতে সময় একই অবস্থা দেখলাম। তো আপনারা এই জায়গাতে ধরুন স্বচ্ছতা অভিযান যেটা একটা বর্তমানে তো শুনডা নানি পায়ে পরিষ্কার তাহার
1: লাগিয়া
0: তাহার লাগিয়া, কারণ পায়ে পরিষ্কার না থাকলে বিভিন্ন রকমের অসুখ বিসুখে আমরা কিন্তু যেটা রোজগার করি তার অর্ধেকের বেশি ক্ষয়ক্ষর্ষ হয়ে যায়। তো এই অঞ্চলটাতে এই ধরনের কোনো খাস খাম হয়নি আপনার চোখ পড়ছেনি বা আপনারা করেন টরেনি?
1: আগে তো হয়েছে, এখন বর্তমানে তো সরকার এখন পর্যন্ত করছে না।
0: আচ্ছা, তো আপনি এখন এমনি করুন কিতা?
1: ও তো চুড়াচুড়ি খেত কিছু করি আর চলছি।
0: খেত কিছু করেন এই বয়সে? খেত কিছু করিয়া চল চালাইতে পাররা
1: কোনো মতে চলিয়া গাড়ি।
0: আচ্ছা, খেত গৃহস্থী এবার অবস্থাটা কীরকম আমার একটু কন্যা?
1: ভালোই আছে,
0: ভালোই আছে। কারণ একটা সময় আগামী দিনে হয়তো অক্ষণ যে অবস্থা দেখি আর বৃষ্টিও পড়ে কুয়াশাও পড়ে আর কুয়াশা জল না পাইলে তো মার মহাস্নানও হয় না, আপনার একটা নিয়ম আছে আশা হয়েছি না? আচ্ছা, তো এই কুয়াশারও আমরা দরকার আছে। তো ধানে এই বছর রোগ পোকার আক্রমণ কেমন হয়েছে না?
1: কম আছে,
0: কম আছে। তো কিরকম উৎপাদন পাইবা বলে আপনার বিশ্বাস?
1: বর্গা ক্ষেত
0: করলে আপনারা ধান খেতে কি ধরনের ওষুধ বিশুদ্ধ বা সারটার কিরকম দিন?
1: সার তো আমরা প্রয়োগ করি খুব খুব কম, কারণ ঔষধ দেওয়া লাগে মাছ জীবিকার লাগে।
0: আচ্ছা,
1: আর কিছু নাই, অবশ্যই কোনো উপদ্রব নাই।
0: আপনি যখন দশ এগারো বছর যখন আপনার বয়স বা 12-13 বছর যখন আপনার বয়স, আপনার বাবা আপনার ঠাকুরদাদা বা আমরার বাবা কাকা যেটা ঠাকুরদাদারা যে চাষ পদ্ধতি অবলম্বন করছেন এটা কিন্তু বর্তমানে বিজ্ঞানেও মানিয়ানের। দেখুন তারা কিতা করছেন, আগে তামাকের জল দিছেন,
1: তামাক পাতা ভিজাইয়া
0: ভিজাইয়া দিছেন, ছাই ভালোভাবে ছালনি করিয়া
1: ছালনি করে ছাই
0: ছিটাইয়া দিছেন। তার বাদে এই সমস্ত জিনিস কিন্তু করছেন বর্তমানে। কিন্তু খাওয়ার যে সেনাটা কিন্তু বিশেষ উপকারে লাগে, সেনা দিয়া বিভিন্ন রকমের ওষুধ বিশুদ্ধ তৈরি হওয়ার বিভিন্ন জনে এটা ব্যবহার করিয়া উপকৃত হইয়া হা লগে চাষবাসের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করি আর। তো আপনারা এই ধরনের জিনিস রাসায়নিক বিষ ব্যবহার করতে করতে কিন্তু আমরা এখন একদম বিনাশের পথে অগ্রসর হয়ে গেছি, আমরা পরিবেশ বিনাশ হয়ে গেছে। আগে এই অঞ্চলটাতে আইলে বাদে সকাল সন্ধ্যা বাইরে বাদে হয়ে যে একটা জায়গা আছে ক্ষেতের যে জায়গাটা আছে জায়গার মধ্যে বকের ফাল ডাহুকের ফাল বিভিন্ন রকমের রং বেরঙের ফাঁকি আপনারা দেখছেন। তো এই অঞ্চলটাতে আপনার যখন 10-11 বছর বয়স আছে তখন কিরকম ফাঁকি দেখছেন, পশু দেখছেন?
1: বেজান বেজান শকুন দেখছি, ফাঁকি দেখছি, বগা দেখছি, এখন কিচ্ছু নাই।
0: আচ্ছা, এটার কারণটা কিটা
1: জানি না?
0: জানুন না এটার কারণটা? দেখুন আমরা যে কৃষিক্ষেত্রে যে অত্যধিক পরিমাণে বিষ প্রয়োগ করি আর এই বিষ প্রয়োগ করতে করতে কিন্তু আমরা একেবারে সপ্তাহে বিনাশ করি ফেলাই দিয়ে। দেখুন একটার লগে আর একটা সম্পর্ক আছে। আগে আমরা ক্ষেত্রের মধ্যে গারুয়া ব্যাঙ আছিল,
1: বেজান
0: বেজান আছিল, আর ব্যাঙর ডাক বর্ষা আইলেও মানে ব্যাঙর ডাক করলেও আমরা মনে আনন্দ লাগতো যে আমরা লাঙ্গল রেডি করে নিতাম, চাষের কাজে লাগিয়ে দিতাম গিয়া বর্ষা আইয়র। তো ব্যাং এখন দেখা যায় না,
1: একদম নাই,
0: একদম নাই। তো এই ব্যাঙেও কিন্তু ক্ষেতের ফুকা মাখড় খাইয়া খুব একটা উপকার আমরা করতো, আশা হয়েছি না?
1: আচ্ছা,
0: ওখান যে আপনারা চাষ পদ্ধতি করার আগের যে চাষ পদ্ধতি কোনটা আপনার মনে হয় যে আমরা শরীরের দিক দিয়ে ভালো আছে?
1: আগেরটা খুব ভালো আছে, কোনো অসুখ বিসুখ নাই, খাইলেও কোনো অসুখ হইতো এখন খাইলেই গ্যাস হয়ে যায়,
0: খাইলেও গ্যাস হয়ে যায়। সব বেলা কথা সারাদিন সকাল সন্ধ্যা পরিশ্রম করলো বাদেও কিন্তু গ্যাস হয়,
1: গ্যাস বেজান গ্যাস,
0: বেজান গ্যাস।
1: ও তো কোনো ওষুধ লইছি, ট্যাবলেট লইছি, গ্যাসের ট্যাবলেট,
0: গ্যাসের ট্যাবলেট। দেখুন আপনি যেমন গ্যাসের ট্যাবলেট খাইয়া হুড়ুরতে কিন্তু গ্যাসের ট্যাবলেট খাইয়া নাইলে ইটা খাইয়া নাইলে হিটা খাইয়া একটা না একটা মানে সমস্যা দেখা,
1: সমস্যা আছে।
0: এর মূল মূল কারণ হইছে গিয়া আমরা তো বুঝিয়া না বুঝিয়া বিষ দিয়ার। দেখুন আমরা গরুর সেনা দিয়া রামাইশ গাছ সিম গাছ রক্ষা করতাম পারি, খারকুল গাছের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করিয়া রক্ষা করা গেছে। অনেকে গোমূত্র ব্যবহার করিয়া খারকুলের যে খারকুলের মতো যে একটা ফুকা দেখা দেয় খারকুল, হ্যাঁ এই সমস্ত জিনিসও দমন করা গেছে। আচ্ছা, আমি একজন বাইরে পাইছি বয়সের তরুণ,

0: তো অক্ষণ যে চাষ পদ্ধতি, আমরা যে পদ্ধতিতে চাষবাস করি, আর এই চাষ পদ্ধতি আর আগে যে চাষ পদ্ধতি, দুইটার মধ্যে কিন্তু অনেক ফারাক লক্ষ্য করি আর। এবং আমরা বর্তমান আধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া কিন্তু আমরা বেশ একটু উপকৃত হই। আপনার কীরকম মনোর যে আমরা যে বর্তমান যে প্রযুক্তি যেটা ব্যবহার করি, আর প্রযুক্তি ব্যবহার করা খুব ভালো, কিন্তু বুঝিয়া না বুঝিয়া রাসায়নিক সার দিয়া রাসায়নিক ওষুধ দিয়া আমরা কিন্তু একদম বিপর্যস্ত হয়ে গেছি, আপনার কী মনে হয়?
1: এটা একদম সঠিক কথা কইছেন আপনি। আগে যেরকম আমরা সার ব্যবহার করছি, আগে যখন ছোটো আসলাম আমরা, তখন যখন আমরা বাবা খা যেটা খেত করছেন, তখন রাসায়নিক সারের কোনো সম্পর্ক আসিল না। অক্ষণ যে নতুন নতুন ভাবে বাইরেছে, জায়গার উর্বরতা কমছে, বল কমছে, ওখন রাসায়নিক সার ছাড়া খেত হয় না, দেওয়ান লাগে। কিন্তু দেওয়ার একটা সিস্টেম আছে, সিস্টেম মতো না দিলে জায়গা আরো বিনাশ, খেত হয় না ভালো। বেশি রাসায়নিক সার ব্যবহার করার গিয়া অনেকে ফসলও নষ্ট করে দেয়। যেমন ইউরিয়া সার দিলে একটু বেশি গাছের গুড়াত গাছটা মরি গেল, কিন্তু না দিলেও আবার হইতো না। এটা দেওয়ার মধ্যে একটা ইয়ে আছে, মানে সীমা আছে আর কি, সীমার মধ্যে দিলে হয়। আধুনিক যে সিস্টেম, আধুনিক সিস্টেমে খেয়ে তখন ভালো হয়, আগের চেয়ে অনেক উন্নত হয়েছে,
0: অনেক উন্নত
1: হয়েছে।
0: আপনার জনসংখ্যা বৃদ্ধি পাইছে, আমরা সবের মুখে খানি যোগাইতে হইলে আমরা উন্নত পদ্ধতি অবলম্বন করতে হইব। কিন্তু আমি আপনার কাছে যে জিনিসটা জানতাম স্যার, যে মাত্রাতিরিক্ত ইউরিয়া ব্যবহার করতে করতে কিন্তু আমরা মাটিটা নষ্ট হয়ে গেছে গিয়া। আপনারা বর্তমানে জৈব সার বা জৈব যে বিভিন্ন রকমের ওষুধ বাহর বাইরেছে, এটা কীরকম ব্যবহার করবেন?
1: জৈব সার বলতে দেখুন, আমরা এখন জৈব সার তো বানাইতে গেলে গর্ত করিয়া ফাতা টাতা ফসাইয়া বানাইতে হয়, এটা সিস্টেম আমরা জানি। কিন্তু এটা আমরা এই সময় দিয়ে খাবার করতে পারি না, যার ফলে আমরা গোবরের অভাব নাই। আমরা প্রচুর গোবর আছে, বা আমরা আশেপাশে গোবর কিনতেও পাওয়া যায়। আমরা গোবর কিনি, কিনে এটার লগে রাসায়নিক সার পরিমাণ মতো মিশাইয়া আমরা খেতে ব্যবহার করি।
0: বর্তমানে আমরা যে সেনা আর ব্যবহারের কথা ব্যাপকভাবে শুনি আর ব্যাপকভাবে প্রচার করা ওর দপ্তর তাকিয়া খাওয়া, রেডিওর মাধ্যমে খাওয়া ওর, তো সেনার ব্যবহার করি আপনারা কীরকম উপহার পাইছেন? নি কোনো সময় ব্যবহার করছেন নি না করছেন?
1: সেনার ব্যবহার প্রথম যখন বাইরে হইল তখন আমি ব্যবহার করছি।
0: আচ্ছা,
1: করার পরে দেখছি হয় খাজ হয়। তবে রাসায়নিক যে ওষুধে, যে ওষুধের যেরকম খাজ ফটাফট হয়ে যায় গিয়া, যেমন আজকে দিলাম কালকে আমার অ্যাকশন দেখে নিলাম, কিন্তু এটা এরকম হয় না, আস্তে আস্তে হয়, কিন্তু খাজ হয়,
0: খাজ হয়। কিন্তু এই যে রাসায়নিক দেওয়ার ফলে, যেহেতু বর্তমান যুগের আপনি একজন কৃষক, এর লাগে হইয়ার যে আমরা শিক্ষা দীক্ষা সর্বক্ষেত্রে দরকার আছে, আমরা রাসায়নিক বিষ দিয়া এটার মেয়াদ যদি 21 দিন থাকে, মেয়াদ যদি 30 দিন থাকে, এর আগেই ফসলটা বাজারজাত করিলে আর আমরা বারে বারে হইয়ার যে আপনারা পুক্ত ফলটা আগে বাজারজাত করেন, এর বাদে ওষুধ স্প্রে করেন যদি স্প্রে করতে লাগে, অন্যথায় গরুর সেনা আপনি বারে বারে প্রয়োগ করেন। দেখুন একটা সময় তো আমরা বিভিন্ন রকমের লতা পাতা খাইয়াও কিন্তু আমরা বিভিন্ন রকমের অসুখ বিসুখ সারছে, এটা কিন্তু আবার ঘুরিয়ে আইছে। দেখা গেছে পঞ্চগব্য দিয়া আমরা বিভিন্ন রকমের ওষুধ তৈরি করিয়া খেতে দিলে বাদে এটা খুব উপকারে লাগে, যেটা আমরা রেডিওর মাধ্যমে প্রচুর প্রচার করছি, আগামী দিনেও প্রচার করব। তো এই সমস্ত জিনিস আপনার কি তা মনে নেন যে আমরা মাত্রাতিরিক্ত রাসায়নিক বিষ প্রয়োগ করার কারণে আমরা অসুখ বিসুখ বাড়িয়ে গেছি কিনা?
1: অখন দেখুন রাসায়নিক আমি ব্যবহার করলাম না, আমার অন্য বাইরে সবে ব্যবহার করলো, দেখা গেলো তারা রাসায়নিক ব্যবহার করার ফলে আমার দিকে তারা উফরে গেছে গিয়া, আমার দিকে তারা আগাই গেছে। যে ফসলটা একদিনে লাগাইলাম আমি রাসায়নিক ব্যবহার করলাম না, আমি এই লতা পাতা ইটা ব্যবহার করলাম, হ্যাঁ আমার বুঝলাম আমি ফসলটা একটু কম হইলেও আমার দেহের লাগি ভালো, সবের লাগি ভালো। কিন্তু আমার লগের কৃষক ভাই দেখা যায় একদিনে ফসল লাগাইয়া হ্যাঁ বেশি টাকা পাইলাম, আমি কম পাইলে যাম, আমি কেমনে বই থাকবো কইছি।
0: আচ্ছা, মানে যেহেতু কৃষি নির্ভর দেশ, ব্যবহার করতে হইলে সবেরই ব্যবহার করতে হইব,
1: নাইলে
0: একসাথে করতে হইব,
1: একসাথে সবে ব্যবহার করতে হইব। আমি একলা করলাম আর আমার সাইড বন্ধু করলো না, আমি পাইলাম 50 টাকা
0: রাসায়নিক
1: ওষুধ দিলে আমরা ক্ষতিওর, ফুরাডন বেগুন দিলে আমরা ক্ষতিওর, আমরা গাছে খুব বিষাক্ত বিষাক্ত ওষুধ স্প্রে করি যেটা না দিলে বেগুনের ফুকা যান না, কিন্তু জানি আমরা জানি এটা ক্ষতি করে, কিন্তু তবুও দেয়।
0: তো
1: যুগের লগে চলতে গেলে আমার দোয়া লাগে।
0: আচ্ছা, তো এখানে ফাঁকে দিয়ে একটা কথা।

0: গেলেই কোনো কোনো জায়গাতে আমরা শুনছি বা অনেকেই দেখছুন, অনেক দাদা বাবুও আমরা হইছুন কৃষি বিশেষজ্ঞ, যে একটা ছোটো একটা টুকরার মধ্যে আমরা বাইও হলে বা আমরা খাখা যেটা হলে সব রকমের সবজি, যেমন দুই গাছ মরিচ, চার গাছ বেগুন, কয়েক গাছ কফি, একটু আলু, এরম করিয়া তারা রাখি দিন। এটার মধ্যে তারা কোনো রকমের রাসায়নিক ওষুধপত্র দিন না, রাসায়নিক বীজ দিন না, কিচ্ছু দিন না, এটা দেখা নিজেরা লাগিয়া ব্যবহার করেন। এই ধরনের ঘটনা আপনারা এই অঞ্চলটার মধ্যে আছেন?
1: আগের দিনে যেমন একটা কথা, বিজ্ঞান যত উন্নত হয়েছে তত একটা মানে এটার লোক একটা ইয়ে ইয়া গেছে গিয়া, হ্যাঁ, যেমন বিজ্ঞান যত উন্নত তত একটা একদিকে একটা অবনত আছে হয়েছে। আগেকার দিনে আমরা বাবা যেটা তারা খেত করছেন, আমরা বাড়ির পাশে বিশ্রা আসলো, এটার মধ্যে বেগুন লাগাইতা, আলু লাগাইতা, মরিচ লাগাইতা, কোনো রাসায়নিক ওষুধের কোনো খারবার নাই, কিচ্ছু নাই। কিতা হচ্ছেন গাছ লাগাইছেন, গোবর গুঁড়া করছেন, দিলাইছেন, খুঁটি গাড়িয়া বেগুন গাছ বান্ধিয়া রাখা লাগছে, বেগুনে গাছ ভাঙিয়া পড়ি যার।
0: আচ্ছা,
1: কিন্তু ওখানে আমরা বিশটা যখন লই, বিশটার ওষুধ দিয়া শোধন করিয়া থা লাগে। আমরা কৃষি বৌতিহত গেছি, আমরা শিখাইয়া দিছে, কইয়া দিছে, ট্রেনিং সাররা কইছেন, বিশটা ওষুধ দিয়া তারা বিষাক্ত করিয়া থা লাগে। আমরা যে সারার থল করি, ইটারে ওষুধ দিয়ে বিষাক্ত করা লাগে। গাছটা যখন উঠলো, ইটারে বিষাক্ত ওষুধ দেওয়া লাগে, ফুকে খাইতো না, মানে বিষাক্ত হইতে হইতে আমার মনে হইতেছে যখন পরিবেশটাই বিষাক্ত হয়ে গেছে।
0: এই খুব সুন্দর জায়গাতে আপনি আইছেন যে পরিবেশটাই বিষাক্ত হয়ে গেছে, যার কারণেই কিন্তু আমরা আজকে এই মানে একদম আমরার দেওয়ালও কিন্তু ফিট লেগে গেছে। সুতরাং আমরার ভবিষ্যৎ প্রজন্মরে রক্ষা করতে হইলে আমরার কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে বিষের মাত্রাটা কমাই দিতে হইব, ঠিক কইলাম না?
1: এটা একদম ঠিক কইছেন।
0: এবং পরিবেশের কথাটা যখন আইল আপনার সঙ্গে, আমি সবশেষে জানতাম সাইমু যে আপনারা এখানে স্বচ্ছতা যে জিনিসটা যেটা আছে, যেমন আপনার ক্ষেতের চারিদিক যদি আপনি পরিষ্কার রাখেন, আপনার ক্ষেতের মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হইতো না। অনেক ভাইরা কিন্তু দেখা গেছে যে ধান ক্ষেতের আইলটাও কিন্তু ভাই পরিষ্কার করিয়া রাখেন, বা কফি ক্ষেত লাগাইছেন, দুই চার গাছ গেন্দা লাগাইছেন, এর মধ্যে পোকার কোনো আক্রমণ হয়েছে না, এই ধরনের ব্যাপার আপনারা এখানেও আসেন না?
1: যেমন আমরা এখানে যে যে ক্ষেতের জমি, এটা আসলে এমন একটা বাস্তু ক্ষেতের লেগিয়া, সবজি ক্ষেতের লেগে এমন একটা উপযোগী না। এটা আমরা কই দাম, আমরা মানে বল করিয়া করি,
0: আচ্ছা,
1: গায়ের জোর দিয়া করি, এটারে ড্রেন করিয়া জল শুকাইয়া রাখি, বিস্তারা শুকাইয়া রাখি। যেমন সুভাষ দত্ত সার আসলা, আমরা খুব ইয়ে করছেন স্যারে, আমরা ইয়া দেখ,
0: সুভাষ দত্ত,
1: হ্যাঁ, আমরা সবসময় দেখতাম। কিন্তু স্যার একটা কথা লাস্টে হয়ে গেছেন যে তোমরা এখানে যে একটা পরিবেশ দেখলাম আমি, মানে এটা আমার খুব ভালো লাগছে, যে যতটুকু খেত করে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করেন।
0: পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। আমি সবশেষে আপনার কাছে জানতাম সাইমু যে আজকে কিন্তু যে কথাটা দিয়া শুরু করছি এটা দিয়ে আমি শেষ করতাম সাইমু, যে আপনারা এখানে প্যান্ডেলের সামনে প্রচুর পরিমাণে গোফর জড়ো করিয়া রাখছেন, যে গোফর দিয়া আমরার মা মাসি দিদি বৌদিরা ঘুম থেকে উঠিয়া গড় নিকাইয়া দেন, বা গোফরটা কিন্তু অনেক সময় অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে।

কথা প্রসঙ্গে বলছেন, সখীরে তোদের বলি সেই মাসির কথা শোন। আর আমাদের অন্য প্রসঙ্গ করার কি আছে? মাসি যে কি করল সেই কথা তোদের বলি শোন সখী।

হাসির কথা বলি তোদের, সমস্ত বৃন্দাবন সুষুপ্ত, সকলে ঘুমোচ্ছে, কিন্তু বাঁশির চোখে ঘুম নেই, সে শুধু রাধা রাধা বলে আমাকে ডাকছে। তাই বলছি, আমরা জানি যে ভোগী লোক যদি হয় তার গাত্রমর্দন না করলে তার ঘুম আসে না। তো শ্রীকৃষ্ণ স্বয়ং গাত্রমর্দন করছে বাঁশি, নাহলে বাজছে কি করে? আর হয় কারোর যদি ক্ষুধা পায় তার ঘুম আসে না, কিন্তু শ্রী

সে কয় সেই সে কারণ কান সর্বস্বী। না রে আমি ভুল করেছি, সর্বস্ব নয় সরে বস, সরে সরে বস।

এতক্ষণ শুনলেন ঘর গৃহস্থের আসরে রবিবারের আড্ডা, আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে আকাশবাণী আগরতলা কেন্দ্রের গল্পরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং সবশেষে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক অনুবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সঞ্জাকাহাম আকাশবাণী আগরতলা তাবক চেংজাগ তিনি নি হরনি কবর পান্দাও যেন তিনি চেংদ্রবন খালায়ন থুমনুক তিনি নি থুমনুক খা লংমানী খরচাক থুমনুক সৈনাই খা নন্দকুমার দেববর্মা

0: রাংমানিক খোঁজা যাক। কথমা
1: তাই বেতার নাট্যরূপ নন্দকুমার দেববর্মা
0: খরাং রেখা ত্রিপুরা রাজ্য কক্রক সাহিত্য সভানি লুকুর নাটক লাংমানিক খোঁজা যাক।

0: আরে ও তোর খাতা নি নুকু মই আর চাকরি খাই তো বা তুমি ফাইজা কাতা আঙ্গ হাই না পাড়া রগ থাম গেছে খুব রগ থাঙে মই আর ফাই তো মজুম ছিও
1: এই দাদি খাই দিবা আন অফিস জরা লুন খাবলা
0: নি নুবুং না তাম খাতা সাম্পারি দহঙ্গে সাম্পারি নাং ফালবাই কিফিনে সঙ্গে পাইছে ফাইজি যা দ আং না সিং তো না
2: আও থ্যাংক ইউ বাই থাংরা সিং তো

0: মাইনক রে তো
1: চাব অ সামরি যা খাইদি আসো খাই কনক সিও না মর আসো দেখি
0: মা সাতম কুপ্রাপ মানি লেনছো
1: কা
0: তো সে তিনি ভাবে মালিয়া তাকে যা তংখু তুই কি সারি ফেটি বাই
1: হুম আসো সাতম জ্বর রা নাই থাকমা আমি তার তুকুই পা দূরতা নো মুয়া কলামানি নো কিসা আন্দর সঙ্গে রেখাতা নিনি কুমিকে মাসে মাসালাম মিয়া তাও দিব দরারও খাইয়া যা ফুলে ছিল
0: আনটাই বেশি লেট মাংলা খাবাই লামা বহাজাল মা থাঙানি আমা মা সাবো মিয়ান সিমে হানেজে মনাই দংখা কুলুমছে কাই মা খাইছিও
1: আর মাসে সালু জান নাম থাঙানি তং থানি তাম তার দিব দরার ওনি মাই খসে চাই থানি গেসাং গেসাং গা সারি রব সাল থান্দা কে থানা গাবা থাঙি তাম
0: আনি ও আমা মা সানোসে আখাই বেলাই খেওয়ানা ছিও বা আনি সাইছুনি বাবে খাই আঙাসে ওয়া সোয়ানা লিয়ে
1: ওয়া নই বুঝতাই আঠা যে কপাল গথনা সঙ্গে সে গথব সাবলে আবুন কাছুই না নাই
0: হলে হাই নেও বাই কপাল নি বারানো সাবছে ইমান মাতার বেশি বিমানি আবুন মান্নাই তা
1: আমি দি বরং খা তুই ভাইজি ইউ কানে দিক নাই রোপতলাং দি সাবুন বোতলাং দি কলনি তুই নু তুকুই সারম নাং জাগলে লয়খুরি বা
0: ওর মাই রোপানা খে আংটাই সিলেন না খে বাই
1: দশ দদি থামি তুকুই খাইদি আং মসে দেখি সে দেং না গ্রা না

আসুক জরাতে খেনা বাই খা নাটক লংমানি খজাজার নাটক খরং রেনে রেকুংখা শ্রাবন্তী বুধুলক্ষ্মী দেববর্মা শ্রাবন্তী বিষয় প্রফুল্ল দেববর্মা সাম্পারে বিষয় বিকাশ রায় দেববর্মা তাই সাম্পারে খরং রেখা ঝর্ণা দেববর্মা নাটকনি খরং রমখা চিত্তরঞ্জন দেববর্মা কথমা তাই কম থেংনাই তাই বেতার নাট্য রবি নাই নন্দকুমার দেববর্মা

0: এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সবরমতিতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। জাপানে এশিয়ান গেমসে ভারতের অ্যানসি সোজান এডাপ্পিলি মহিলাদের লং জাম্পে রূপো জিতেছেন। ভারত এ পর্যন্ত 4টি সোনা, 16টি রূপো ও 17টি ব্রোঞ্জ সহ মোট 37টি পদক জিতেছে। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতে সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29শে সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে, এটাই ছিল তার উপযুক্ত জবাব।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो

0: টলারেন্স পলিসি লেকার চল রহা হ্যায়।
1: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা রয়েছে। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা বাংলা সহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন এবং সহগণনা করেছেন।
0: জনগণনা হম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হ্যায়। মানে 15 আগস্ত কো ভি দেশবাসিয়ো সে আগ্রহ কিয়া থা ইসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করনে কি ইয়ে সুবিধা বহুত আসান হ্যায়। আপ আপনে মোবাইল সে হি আপনি আর আপনে পরিবার কি জানকারি দর্জ করা সকতে হ্যায়। ইয়ে সুবিধা
1: প্রধানমন্ত্রী পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তার এই মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন

0: পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন এবং সহগণনা করেছেন।
1: জনগণনা হম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হ্যায়। মানে 15 আগস্ট কো ভি দেশবাসিয়ো সে আগ্রহ কিয়া থা ইসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করনে কি ইয়ে সুবিধা বহুত আসান হ্যায়। আপ আপনে মোবাইল সে হি আপনি আর আপনে পরিবার কি জানকারি দর্জ করা সকতে হ্যায়। ইয়ে সুবিধা
0: প্রধানমন্ত্রী পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তার এই মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এর সাহায্যে তারা উপার্জনও করছে উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন। অনুষ্ঠানে তিনি আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক উদ্যোগের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আমলকির উপকারিতার প্রসঙ্গে উল্লেখ করে বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি কিভাবে এই ফলের মাধ্যমে অর্থ উপার্জন করছেন।
1: প্রতাপগড় আর আমলে কা রিস্তা বহুত পুরানা হ্যায়, পিড়িও अपनी पहचान यहाँ के किसानों और महिलाओं के लिए नए अवसर लेकर आ रही। वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट यानी ODOP के माध्यम से यहाँ आंवले से जुड़े स्थानीय उद्यमों को बढ़ावा मिला है और इसमें सेल्फ हेल्प ग्रुप से जुड़ी महिलाएं भी बड़ी भूमिका निभा रही। ODOP के तहत नए बाजारों तक पहुँच बढ़ने से उनकी आय में भी बढ़ोतरी हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমের আয়োজিত স্থিতিশীলতা চায় কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়।
2: ভারত শান্তি চাহতা হ্যায় লেকিন ভারত আপনি সুরক্ষাকে সাথ কিসি ভি সুরত মে সমঝৌতা নহীঁ লেগা। वहीं खत्म हो जाती है। जो देश टेररिज्म को अपनी नीति का साधन बनाते हैं, आतंकियों को पनाह और समर्थन देते हैं, उन्हें कड़ा संदेश देना होगा कि आतंकवाद किसी के लिए स्ट्रेटेजिक किसी भी सूरत में नहीं हो सकता।
0: জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী সিং বলেন, দেশের নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং তা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সাবরমতীতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সাবরমতী স্টেশন থেকে দেশের প্রথম LNG চালিত ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটিতে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উভয় জ্বালানি ব্যবহারের উপযোগী ব্যবস্থা রয়েছে। এতে 1,400 হর্স পাওয়ার ক্ষমতার দুটি ড্রাইভিং পাওয়ার কার যুক্ত করা হয়েছে, যা প্রচলিত ডিজেল ব্যবহারের পরিমাণ প্রায় 40% পর্যন্ত কমাতে সক্ষম। এ উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারতীয় রেলের অভূতপূর্ব পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন যে রেলে বার্ষিক ডিজেল ব্যবহারের পরিমাণ 293 কোটি লিটার থেকে কমে 108 কোটি লিটারে নেমে এসেছে। তিনি আরো জোর দিয়ে বলেন যে 2010-11 সালে যেখানে বছরে মাত্র 75 কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণের আওতায় আসত, বর্তমানে তা বেড়ে বছরে প্রায় 7,188 কিলোমিটারে দাঁড়িয়েছে।
3: विद्युतीकरण 2010-11 में 75 किलोमीटर होता था और 23-24 में 7,188 किलोमीटर विद्युतीकरण। 75 से 7,000 किलोमीटर की छलांग 99.6% रेलवे

0: का विद्युतीकरण हो गया है, 0.3% जो बाकी है वो भी हम पूरा कर लेंगे।
1: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ন্যানো মেডিসিন পরবর্তী প্রজন্মের সুনির্দিষ্ট চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার চালিকা শক্তি হয়ে উঠবে। আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড কংগ্রেস অন ন্যানো মেডিসিন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন যে জৈব প্রযুক্তি বিভাগ ন্যানো মেডিসিন সংক্রান্ত 210টি গবেষণা ও উন্নয়ন প্রকল্পে 174 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করছে। তিনি ন্যানো মেডিসিনকে চিকিৎসা ক্ষেত্রে অন্যতম বৈপ্লবিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, চিকিৎসার ভবিষ্যৎ ক্রমশ রোগীর জিনগত বৈশিষ্ট্য, জীবনধারা, খাদ্যাভ্যাস এবং পরিবেশগত বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিগত চিকিৎসার দিকে এগিয়ে যাবে, যেখানে ন্যানো প্রযুক্তি কোষের স্তরে সুনির্দিষ্ট চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তুর্কমেনিস্তানের স্বাধীনতার 35তম বার্ষিকী উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী রশিদ মেরেদেভ সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি আগ্রহী। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি নৌকো ডুবে যাওয়ায় 12 জন নিহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, 50 জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকোটি গতরাতে দক্ষিণ কিভু প্রদেশের ইদ জয়ী দ্বীপের কাছে ডুবে যায়। এখনও পর্যন্ত 15 জনকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার কাজ এখনও চলছে। জাপানে এশিয়ান গেমসে ভারতের এনসি সোজান এডাপিলি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। জাতীয় রেকর্ডধারী এনসি 6 মিটার 53 সেন্টিমিটার সেরা লাভ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের হাই জাম্পে ভারতের সর্বেশ কুষারে 2 মিটার 25 সেন্টিমিটারের সেরা প্রচেষ্টায় রুপো পেয়েছেন। আজ স্কোয়াশে 2টো রুপো পেয়েছে। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রুপো পেয়েছেন। মহিলাদের সিঙ্গলসে অনাহত সিং রুপো জিতেছেন। এশিয়ান গেমসে মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের হরিতা ভদ্র ব্রোঞ্জ পদক জিতেছেন। বর্তমানে পদক তালিকায় ভারত 12তম স্থানে রয়েছে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 37, যার মধ্যে রয়েছে 4টি সোনা, 16টি রুপো ও 17টি ব্রোঞ্জ। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 17 ওভারে 1 উইকেটে 114 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিথিকা দেববর্মা তিনি নে কক্তমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত যুব অভিযান নাহার মঙ্গ হা কতনি রাশায় রাশায় শিকলার ফেকজাকায় মানে নাহার মানি ন কেবেঙ্গই নাংকুকমা সময় ইয়াচাক লাইখা খানা এডিসি ভিলেজ কমিটিনি চংমারিনি বোট ইয়াচাগানো ফুং দামসিনী সিমি শারীরিক দামরি জরা এশিয়ান গেমসে ভারত হা কতর দেব কাইজার মেডেল মানখা তাবু কক্তমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত যুব অভিযান নাহারমঙ্গ হা কতনি রাশায় রাশায় শিকলার ফেকজাকায় মানে নাহারমানি ন কেবেঙ্গই নাংকুকমা সময় ইয়াচাক লাইখা তিনি আকাশবাণী মন কি বাত পান্দাও মোচা মোদী শাখা বড় কেফেক মানি ন ইয়াকারি তংনানি সময় নাহারকাতে কুবুন রকন নাহাইরা তংনানি কবকমুং ইয়াচাখা
1: হালি মে দেশ কে লাখো যুবাও নে নশে কে বিরুদ্ধ ড্রাগস কে খিলাফ এক বহুত মহত্বপূর্ণ সংকল্প লিয়া যুবাও নে খুদ ভি नशे से दूर रहने की प्रतिज्ञा ली है और इस संदेश को दूसरों तक पहुंचाने की जिम्मेदारी भी ली है। ये सब हो रहा है नशा मुक्त युवा अभियान के तहत। ये अभियान 100 सप्ताह तक चलेगा। इसमें माई भारत के वॉलंटियर शामिल है। एनएसएस से जुड़े हमारे युवा भी इसका हिस्सा है। स्कूल कॉलेज और विश्वविद्यालय भी साथ आए और अनेक सामाजिक और आध्यात्मिक संस्थाएं भी इससे जुड़ी है।
0: মন্ত্রীবক্রক শাখা পাকিস্তানের চপ্রগনায় রগ্নি থায় ভারতনি শেঙ্করা রুনি সার্জিক্যাল স্ট্রাইক হায়ুং খোলাও ভারতনি সন্ত্রাস বিরোধী রায় দেওয়া কাইশা কতাল নাহারমুং নুকজাখা চলিতংমা লুকু লেখা মুঙ্গ মোচাং মোদী শাখা পুইলা বেরেম হাস্তেতে কেন্দ্রবাই নাইকল যাক আমচায় সামুগুতাং পাইজাখা অজরাও কাইথাম চিনই রেজাক নিশাইব গবাং নুখুংনি ককথম থুমজাখা তাবুক লাদাখ হিমাচল প্রদেশ জম্মুতে কাশ্মীরতে উত্তরাখণ্ডনি কিসাশ থাংতুগিয়া আমচাই রগ সামুং খেলাই জাগাই দুঙ্গ হাস্তে ফাউন্ডেশনের এডিনালু শাখা হা কতনি শিকলা হদানো কেফেক মানেনি ইয়াকাকনানি তাই শাকদু কাহাম তনি নানি কেরাকতে হজাকনি বিশিংতি বুসকাং পিড়ি সংসাইতি সাথে কেফেক ইয়াকাকজাং ভারত নাংকুকমা কাইশা তাংবুতাং অলুয়াজি।

0: টংনতেই বকরা খালাইনা বাকে বেবাক বেরেমনি লুকুরকন হজাক টংনা নামাই তিনি লুকব বনো মন্ত্রী বক্রকনি মন কি বাত পান্ডা পাই ব অকক শাখা ব শাখা মন কি বাত মন্ত্রী বক্রক হা কতনি জুদা জুদা হামক্রাই গনাং সামং বুতং লুকুরকনি বুসকাঙ্গ রমৈতি সানানি বিশিংতিন কামিয়াম চেনি রং থংন করা খালাইনানি সামং খালাই টংগ মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আমতলিনী বৈষ্ণবটিলা কমিউনিটি হল মন কি বাতনি ফিল সারা থামচিচার বেরেমনি পান্দানো খেনাকা বসাকা হা কত সংসাইতি সাথানি সদানো সচানা নিতে নাংকুকমা সামং বুতাং রগ্নতুই মন্ত্রী বক্রগ্নি ওয়ানসুক মঙ্কতাল বুসকাং হিমথানি খা থাংসারিব খনা এডিসি ভিলেজ কমিটানি চংমারিনি বটিয়াসক জাগানে ফুং দামসেনি সিমি শারিক দামব্রী জরা হাস্তে চংমারি কমিশনের সচিব অনুরাগ সেন সাকলাইখা কাইব্রিজি ব্রী ব্লক নৈশাই চুকুরা বাচি আচুক থায় বোট নাহার জাগানে তিনি কড়াক নাইমোথাংনি বিশিংতেই কাইব্রী চিব্রি ব্লক তাংনক নিশিমি খড়ক স্নি সাই থামরা নিশাইব গবাং বোট নাহার নাই সেবুক্র কাই সাই সা চুকু চিবা বোট কেন্দ্র লাম রেলাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকু হামক্রানী সিমি হা কতর হামক্রানী সামুং বাই গদালই তাবুক জোড়া যায় যায় খে বারজাই আচাগৈ লুকু হামক্রানী সামুঙ্গ বিশি নৈচি বা পুংসুকা সেবাতে কাহাম নাইকুল মুংনি ওয়ানসুক মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই ব্রৈচি স্নে বিশিং বিশিঙ্গন হামসাচাক ভারত সেনাম তিসানা নাহারি চয়াউই সামুং তাঙ্গই তঙ্গ বিশিংনি হামক্রাইতে হদানি ফান তুবুমানি বিশিংতে ও শাক থানমুং বড় রোগনি লাংমা ও কাহামনি সেলাই মুং তবুকা তিনি ও আলাইদা চয়াউই সেবা সংকল্প অভিযান চিং নরকনি থানি মাইক প্ল্যাটফর্ম নিবিশিংতে জিএসটি এবাকে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স এবার ওয়ান নেশন ওয়ান ট্যাক্সেশন ওয়ান সুকুংন বুসকাঙ্গ তনিউন বিশি নৈশাই চিসনি ও চল অংমা তাংবুতাংনতেই তিনি নিবেরেম খনালায়ন খনাদি আবনতেই কাইসা ককথুম
1: ফাক্তর গনাঙ্গিন নৈশাই চিসনি বিশিও চেংজাখা মানে তাই রেকাম অলনি সামুং হুমুং রক আবনি বাকে দাল বিদাল মানে খনি রকনি ইনডাইরেক্ট ট্যাক্স ন কারিব কাইসা সবাই জায়গা অল এবার ট্যাক্স কাহাম বেখ্রাইভঙ্গে বাসাখা জিএসটি নি বিশিংতে ও অল এভার টেক্স নি সামুং হুমুরক তেব কুবই তাই কলাই খেলাইনানি বাকে কাহামিয়াফরে নাহারকা বানিয়া খেলাইনা রকনি বাকে তেব ও অল এভার টেক্স নি রাইডা খাইজাক সামুং বুতাংরক তেব কলাই লামা ওংখা তাই হাক্তরনি ক্রং ক্রং থাইরগ মানৈ রেখা নাইরকনি ব তেব কাহাম ওংখা জিএসটি কাইসা অল সিমিয়া আবু ভারত হাক্তরনি হাতি রকন থানসা খাইনানি কাইসা লামা কাহামনি নাহারমুং ডিজিটেল নি বিশিংতুই কে ও অল এবার ট্যাক্স নি সামুং হুমুং রকন কাহামকে বাকমানি তাই কি ফিলই নাহারমুংনি সামুং রক তৈব কলাই তাই কবই নাই কাইসা বসং কাইসা অল নি ওয়ানসুমুংনি বিশিংতুই রং পুইসানি থং তৈব কাক নাই সিনি ভারত হাক্তরনি রং থং কক্তমা খতলনি সিমি আং কিশোর দেববর্মা আকাশবাণী আগরতলা
0: খনা এডিসি ভিলেজ কমিটিনি চংমারি নাহার জাকমা আমচাই হাপাংনি হাবানক দরবানক তে কুবুনি রংনক রক দোয়ামং টংগান হাস্তে হাপাংনি টংকসং প্রশাসন ব্যারিকনি বুখাকতে অকগ্ন সাকলাই মংরিখা এশিয়ান গেমস ভারত হা কতর তেব কালচার মেডেল মানখা বুড়িরকনি বুড়িরা মিটার খাচিং মঙ্গ ব্রোঞ্জ মানখা প্রাচী অনহত সিং তে অভয় সিং বুড়িবাই চেলারকনি স্কোয়াশ সিঙ্গেলস রুফাই মানখা বুড়িরকনি নৈরা মিটার খাচিং মঙ্গ ব্রোঞ্জ মানখা হরিতা ভদ্র চেলারকনি হাই জাম্প রুফাই মানখা সর্বেশ কুশারে পারুল চৌধুরী বুড়িরকনি থামসাই মিটার স্টিপল চেজো ব্রোঞ্জ মানখা জ বেবাগৈ যতই কাইচার মানখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতে ওয়াউই মানুহনি সাকলাইখা নবার দুইবার নাইখুং খনা তুংমারি টংগানে শাকাও থামচিবা ডিগ্রিতে খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি তুংমারি টংমানি শাকাও থামচিবা দশমিক সা ডিগ্রিতে খামাও নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস কক্তমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াইঙ্গানে খনা ফুং দাম সিতাময় সতী ব্রীচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত যুব অভিযানে যুব সমাজ নেশা ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সংকল্প গ্রহণ করেছেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, যুব সমাজকে সচেতন প্রজন্ম হিসেবে গড়ে তুলতে নেশামুক্ত ভারত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে যোগ হলো আরও 8টি।

0: পদক। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে। ভোট গ্রহণ করা হবে বিকেল 4টা পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7300 বেশি ভোটকর্মী 1095টি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে পৌঁছে গেছেন। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিজেপির 81 জন, ত্রিপুরা মথার 1557 জন, সিপিআইএমের 1 জন এবং অন্যান্য 1 জন। ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে সিপিএফ এর 74টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ এবং টিএসআর এর প্রায় 8977 জন সদস্যকে নির্দিষ্ট এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার জন্য বিভিন্ন নিরাপত্তা সংস্থার 1500 বেশি ঊর্ধ্বতন আধিকারিককে তদারকির দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। আগামীকাল এডিসির ভিলেজ কমিটি নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সম্প্রতি নেশামুক্ত যুব অভিযানের অধীনে সারা দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। আজ আকাশবাণীতে তার মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, তারা মাদক থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
1: ড্রাগস কে খিলাফ এক বহুত মহত্বপূর্ণ সংকল্প লিয়া হ্যায়। যুবাওঁ নে খুদ ভি নশে সে দূর রহনে কি প্রতিজ্ঞা লি হ্যায় আর ইস সন্দেশ কো দূসরোঁ তক পৌঁছানে কি জিম্মেদারি ভি লি হ্যায়। ইয়ে সব হো রাহা হ্যায় নশা মুক্ত যুবা অভিযান কে তহত। ইয়ে অভিযান 100 সপ্তাহ তক চলেগা। ইসমে মাই ভারত কে ভলেন্টিয়ার শামিল হ্যায়। NSS সে জুড়ে হামারে যুবা ভি ইসকা হিস্সা হ্যায়। স্কুল, কলেজ অর বিশ্ববিদ্যালয় ভি সাথ আয়ে হ্যায়। और अनेक सामाजिक और आध्यात्मिक संस्थाएं भी इससे जुड़ी है।
0: প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সন্ত্রাসীদের আস্তানায় ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বের কাছে ভারতের সন্ত্রাস বিরোধী নীতির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্ত্রাসী হামলার কারণে দেশ যে দীর্ঘদিনের যন্ত্রণা ভোগ করেছে তার জবাবে এই সার্জিক্যাল স্ট্রাইক ছিল ভারতের চূড়ান্ত জবাব। চলমান জনগণনার প্রসঙ্গে শ্রী মোদী বলেন, এই প্রক্রিয়ার প্রথম পর্ব সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের দুর্গম অঞ্চলগুলিতেও কাজ চলছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, দেশের যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, শক্তিশালী ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নেশামুক্ত ভারত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই উদ্যোগকে আরও শক্তিশালী করার জন্য সকলকে সচেতন ও সক্রিয় হতে হবে। আজ লোকভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন কি বাতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আমতলীর বৈষ্ণবটিলা কমিউনিটি হলে মন কি বাতের 138তম পর্ব শোনেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূল্য উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে GST অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্সেশন ভাবনাকে নিয়ে শুনুন এই প্রতিবেদন।
2: সারা দেশে 2017 সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা। এর ফলে বিভিন্ন পরোক্ষ করের পরিবর্তে একটি অভিন্ন কর কাঠামো গড়ে ওঠে। GST মাধ্যমে কর ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের জন্য কর মেনে চলার প্রক্রিয়া সহজ হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বাধা কমেছে। GST শুধু একটি কর ব্যবস্থা নয়, একটি দেশের একক বাজার গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কর প্রদান ও রিটার্ন দাখিলের প্রক্রিয়াও হয়েছে আরো সহজ এবং স্বচ্ছ। এক দেশ এক কর, এই ভাবনার মাধ্যমে শক্তিশালী হচ্ছে ভারতের অর্থনৈতিক সংহতি। সংবাদ কক্ষ।

0: থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: বিশ্ব পর্যটন দিবস আজ সারা বিশ্বেই পালন করা হচ্ছে। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হচ্ছে। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও 8টি পদক যোগ হলো। মেয়েদের 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন প্রাচী, অনহাত সিং এবং অভয় সিং যথাক্রমে মেয়েদের ও ছেলেদের স্কোয়াশ সিঙ্গলসে রূপ জিতেছেন। মেয়েদের 200 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন হরিতা ভদ্র, ছেলেদের হাইজাম্পে রূপ জিতেছেন সর্বেশ কুমার। পারুল চৌধুরী মেয়েদের 3000 মিটার স্টিপল চেজে ব্রোঞ্জ জিতেছেন, ছেলেদের ডেকাথালনে রূপ জিতেছেন তেজস্বিন শঙ্কর, মেয়েদের লং জাম্পে রূপ জিতেছেন এমসি সোজান। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর। অনুষ্ঠানে টি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে।
1: প্রিয় দেশবাসী নমস্কার, সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে অর্থাৎ 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানেরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরেই মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পর সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি

সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় একটা চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশেপাশে মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চামিলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াত জিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্ট দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকে আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল ac.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন, তখন আপনি তাকে সেই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকরী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহলজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুড়ম্ব মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান, তার এই জীবন আমি খুব কাছে থেকে দেখেছি। শুধু তাই নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাইবোনদের মধ্যে অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমত্তদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি। আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্ট

রাতে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও হাজার বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র এক বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেব। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও একই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেব শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবেলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যে তিনি মোতেরার সূর্য মন্দির পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, এই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের উপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খলজি আবার এই স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষেরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এই কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণে বিখ্যাত নয়, বরং গুজরাটের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মন পাপাড়াইয়ের এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অফ তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এর সেলভারা জুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পর উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর পেছনে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এরকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদের জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন, ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কার কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো

না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশেপাশে পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট বাজারগুলি সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করছেন, তারপর তার সঙ্গে আরও কিছু মানুষ যুক্ত হচ্ছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতা হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদের বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টাই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামে আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হলো একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগকে বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হককে নিয়ে একটি সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকে উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হকের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালের এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবজের কাজ করছে এবং এগুলি লাগিয়ে ওই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবরা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়াররা যুক্ত আছেন। এনএসএসে যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে রয়েছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছু দিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতে ও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাঁদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থম, স্লোগান, রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করেছেন, অর্থাৎ বার্তাও যুবদের মাধ্যমে যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযান হেলথ চেকআপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের

আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুবক কোনো বাজে অভ্যাস পড়ে তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকিল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারতে ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পাঞ্জাবে এই কাজটি রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারতে প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটাফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র এবং সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠা যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতে আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাশ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, এই আমলকিই আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকরা আমলকি চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে আর এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100 ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। এর সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরাব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্দুবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলে নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট্ট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্রিশগড় হর ঘর মুনগা খর ঘর মুনগা অভিযান

0: শুরু হয়েছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মরিঙ্গাকে নিজেদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পচসমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মহারাষ্ট্র এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সঙ্গে যুক্ত হচ্ছেন। মিজোরামও এবছর বহু মানুষ একসাথে পোষণ বটিকাগুলি দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলময়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত এই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখন পোষণ ট্রেকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যে এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সঙ্গে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সঙ্গে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি ও শুভ কাজের সূচনার প্রতীক। তার সাথে অগাধ শ্রদ্ধা ও ভারতে সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থউন থির খননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেতে রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র 19 বছর, তখন তার পিতা তাকে শ্রী গণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতি অধ্যয়নের 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তার প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যে অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এরও বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা হয়। এছাড়াও গণপতির সঙ্গে যুক্ত বিশেষ তিথিগুলোতে অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করেছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছয়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সঙ্গে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হয়েছে আকাশবাণী আগরতলা, FM জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের ককবরক রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে।
2: মন কি বাত নিয়ে সেপ্টেম্বর তালক

নৈচি ডক ইংরেজি বিশ্ব মহম্মদ গজনি পুইলা সোমনাথ মন্দির সবাইমানি ফিয়া জে বরক সোমনাথ নু সেবাই ভারতনি সিনেমংন হুনানি ফাইকা তাবুক বরকনি মংসা মুকুমু করৈ তাই সোমনাথ মন্দির কতর খে কতর থৈজলাং রুকুঙ্গ ভারত নু থৈপেলাইয়ানি রুয়াইরৈ টঙ্গ অবনি বাগিনো জং কুং চুগুই অবিশ্ব সোমনাথ সাবিমান পর্বন পালাইখা কিসিং সং অকক আং তিনি মন কি বাত তাঙ্গই তেওসা সাইতংবা অবনিবু কাইসা জুদা কুকসা তঙ্গ চিরা নিশিদক ইংরাজি বিশ্ব জেফরু সোমনাথ গজনি বাই সবাই জাকা আ বিশ্ব গুজরাট ন মাদেরানি মং গনাং সূর্য মন্দির নব চপরপখা সবাইখা সামাকে মদেরা মন্দির সবাই জাকমানিবু বিশি সাসাই কাখা ফিয়া আ জরাও মতাইনক তাং পাইমানি।

bijak kaisa bwthai obo bai sanamjak achar tai jam kabangma nokhungo no chajago baksa ba amlai ni jus no thokjago tai kasangma jora khe chabon fras chini chalbunu chamungni dal kaisa ngri bachau chini asai sekhang song kusung kusung jora romoino amlai ni hamari ni kokno sawi thangka kising song o amlai no tabu Uttar Pradesh ni Pratapgarh kaisa kotal chasmungni yapri ngri kasaka Pratapgarh tai Pratapgarh bai amlai ni halok belai kacham aroni hukbar khlainai rok agini simino borok amlai ni hukbar khlai phaiyo amlai tabu Pratapgarh no kaisa chasmungni sinimung ruitongo tai tabu a kacham sinimung no aroni hukbar khlainai tai bori rok ni bagui sep kotal tubuitongo one district one product ni bisingtei amlai no tui amsaini sakthangnai rokno kha basar jagui tongo tabuk Pratapgarh amlai ni processing bai kerengjak ungya hampano sara unit samung tangjagui tongo tai self help group bai gadaljak bori rok jotoni sai kotor samung tangui tongo obahaino kaisa group ungkha Devgar Kamasi Kamini Savitri Phule SSG group bai gadalja bori rok amlaini candy jam tai juice sanamui tongo one district one product tang batangni bisingte katal katal hatiwo omani phaljangma bai borokni ajimungbo banglai tongo obo haikeno kaisa kamiwo bidya basini mungoi kaisa self help group tongo o group ni bori rokhe amlaini asar digestive powder taibo juda juda manai sanamui tongo o bori rok o processing ni bagui nangmani machinery bo mankha tai loan ni sebo mankha borok amsaini baniya tero mani phalnani sebo mankha tai jora kichani bisingui no borok ni ajimung bangkha kiching song chini hakthoni juda juda amsaini baithang sinimung tongo baksa thaiyo tongo bathai baksauke sirisitini hukumu mukumu tai baksauke tongo bini rengmari one district one product ni bisingte aborokno awaimingni bini naharmu chini chaitumung unkha nangnai chini kami tai dolini sinimu amsaini hatirogo simi kasawi ta tongthum obo haktoni juda juda thai tai hayuni juda juda hatiwo sogirna nangnai obo no bukal for local tang butangno chaserui tisawo baithang sukjak bharat sanam thani bo kha basariu baskangni tero ko bukal for local ni kom thayung rakhno bo pokhe chukla ani khapuni haktoni lukorok september tal অপুষ্টিনু কেবেঙ্গই সবনি বাগে ইয়াফার যাক পুষ্টিনি অতালো জুদা জুদা দিখুনি লুকো তাই মথারক বলাই যাংনাই সামুং বাই গদাল লাইও অপুষ্টিনু কেবেঙ্গই চবাব চবা খলাইনা বাগে তাকলাই বিশি গবাংমা বলাই যাংনাই ইয়াপির রমজাকা ছত্রিশগড় হারগর মুঙ্গা ঘরগর মুঙ্গা অ তাংবুতাং চেংখা ও আউমুং তাংবুথংনি বিসিংতে লুকরকনো সারবুং চামুঙ্গ শেষনানো তন্নানি বাকি খা বাচার জাকা গুজরাটবো মাসি বাই সনামজাক চামুংনি বাতাইমুং বাঙ্গি চেংজাকা আ বাতাইমুংনি বিসিংতে পুষ্টি গনাং আমসাইনি চামুংন রাং কিসাবাইনো মানথগুই তংখা তাবুসুক জরা নৈ রাসাই নিসাই কবাং লুকরক ও বাতাইমুঙ্গ মানজাকা মহারাষ্ট্রবো অবহাইনো বলাই যাকনাই সামু খাই যাকা আরো ফরংনাই অঙ্গনওয়ারি ওয়ার্কার বোমা বুফা ও শিচারমুং সামু বাই গদালখা মিজোরাম তাকলাই বিশ্ব পুষ্টি বাগান নাইকানি নি বাগৈ লোকরক কথালাই সামু খালাইকাতে আউমুং চেংখা অব মিজো হুয়ানি তালুমার ইয়ানা শ্রীসিটি বাই গদালজাক বিনি ককমাং অংখা সাকথারি সেবা খলাইমু

0: তাই যত জরব বুইনু চোবানা বাকি সকাঙ্গি টংনানি অমহাই চাইতুমু বেলাই ন বলাই জাগনাই আঙ্গনারুই সেন্টার বাই গদাল যাক যত লোকরক্ন প্রি আনি কুংচুকো আঙ্গনওয়ারি সেন্টার তাবু পুষণ ট্রেক আর ডিজিটাল বাই গদাল যাক ইয়া হাম্পানো চুকু রাজাক সেভ মানাই রক্ন রেজিস্ট্রেশন খাই যাকা অববাই সরাই সাক দেরিয়া বরী তাই দু চার উই টংনাই বোমা রকনি সাক হামকরাই নাইকনি খাইথানী বেলাই হামকরাই ঐ টংগো সবহাইকে ন অপুষ্টি নো কেবিংই চবা খাই বসকাঙ্গ তলাঙ্গই থাকা নামাই সিনি দফানো জেটি কে ফানো অপুষ্টি নিয়াকি ফিয়ক সুকনা নামাই কিসিং সং সতন অতাল বাই খুলমলাই গণেশ মতাই তেরপালাইখা হাতর গনাঙ্গই গণপতি বাপ্পানো খাবাই খুলমবাইখা তাই লামসকা অতের গথার বেবা হাফারনো তংথতক খলাইটি সাকা কিসিং সং কেমিমুং কাতিরনাই মতাই গণেশ এল এম সিমুং তাই সামুং কাহামনি মারি মতাই গণেশ নো খুলমলাইমানী ভারত হাউসিমিয়া সানা থাঙ্গে থাইল্যান্ডও টংনাই মচাং পেনথুন থিরকানজুনি ককনো নো ওয়ানসুগুইনাই দি আরো মতাই গণেশ নো মতাই রাজাগো ফারা ফিকানেট মঙ্গই তেই বিনি উমর জেফুরু জিচুকো আফুরু বুফাবনো মতাই শ্রী গণেশ নি মাংপলি ইয়াফারমানি আরো নি সিমিনো মতাইনো পৈতো তৈমানি সিসাউই ফায়ো ব মতাই শ্রী গণেশ বাই গদালজা শ্রী সিতিনি সরংনা বাগৈ বরৈচি বিশি লাইরেখা ব বারো তাই নেপালনো খবুই এশিয়ানি গবং মা হাক্তরগো বেড়াইখা মহারাষ্ট্র বাই বিনি আলাইদা গদালজাক তঙ্গো অষ্ট বিনায়কনি শ্রী সিটিনি ককনো সাইমামানি ইয়াকল গবংমা জরা ব আরো ফাইকা বিনি সাইতমা বাইনো থাইল্যান্ড অষ্ট বিনায়কনি লোকো খাফুমু মানে ফাইকা 2002 বিশ্ব ব উত্তর থাইল্যান্ডনি চিয়াং মায় গণেশ হিমেল মিউজিয়াম সংসাকা তাবুক আরো চি সাইনি গবং মতাই গণেশনি মূর্তি তঙ্গো জে লুকরক ভারত ফাই মান্যা বরকনি বাকি মিউজিয়াম অষ্ট বিনায়ক মূর্তিব তনজাকা আরো ককটিশাল ব্রুমন ফুং দামচি জরাব গণেশ নু মতাই বারক জাগো মতাই গণেশ বাই গদাল জাক নাংকুকমানি জরাব রায়দা তৈ মতাই রাজাগো অব ফুনুগো বাহাইকে ভারতনি পুইতু রবাই তাই শ্রী সিটিনি হুকুমো কবুন হাক্তরব লোক খাফুরম মানিত আং দিয়ায় গণপতি বাপ্পানি রুয়াই যত জরাব যতনি সাগ ফিনজাগৈ তংথুন কিসিং সং মন কি বাতনি যত এপিসোড ন এপিসোডনি ইয়াগোল আং নরকনি জুদা জুদা ককলাব নই নরকনি ককটুন মানো নর অবহাইখে ন খা বাসা জাংনাই ককটুমারকনু রহরি তংদি জেফ্রু নরক নরকনি গানা গিনি ঙই তংমানি অমহাই চাইতুমুং ন বলায়ানো আফরো বরকনি খা তাইব থাংসাই ফায়ানো হাক্তরনি জুদা জুদা থায় তংনাই লুকরব মানকে বাদনি বিসিংতেই বরকনি ককনু সাইমানই খাবাসাওয়ানো নরকনি জুবাসু বাই আসামুং তেইব সকাঙ্গই থাঙানো বসকাংনি তেরগ নুকুংনি বরক তাই কিসিং সংবাই অহমদাদমকেন তের পালাইদি আং তেওসা নরক যতন আনি খাবাই হামবাই ইয়াফারো বেলাই বেলাই হামবাই খুলুমকা
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের ককবরক রূপান্তর। অনুষ্ঠানটি একযুগে প্রচারিত হয়েছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বেলুনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে।

0: ᱩᱱᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱥᱟᱢᱵᱷᱮᱲ ᱢᱟᱹᱱ ᱢᱟᱱᱚᱛ ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱩᱢᱩᱝ ᱨᱮᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟᱱ, ᱡᱮᱞᱮᱠᱟ ᱥᱨᱤᱢᱟᱱ ᱯᱟᱱᱛᱷᱚᱱ ᱛᱷᱤᱨᱠᱷᱟᱱᱩᱱ ᱜᱚᱢᱠᱮ, ᱩᱱᱤᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱜᱮᱵᱚᱱ ᱧᱮᱞ ᱞᱮᱜᱮ, ᱩᱱᱤ ᱫᱚ ᱮᱱᱛᱮ ᱛᱷᱟᱭᱞᱮᱱᱰ ᱨᱮᱱ ᱠᱟᱱᱟᱭ᱾
1: এতক্ষণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের বাংলা

এবং ককবরক অনুবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: Department has forecast heavy rainfall over Andaman and Nicobar Islands, South interior Karnataka and Uttarakhand tomorrow. It has also predicted thunderstorms accompanied with lightning and gusty winds over northeastern parts of India. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi says surgical strikes, Balakot airstrike and Operation Sindoor are bold examples of India's zero tolerance policy towards terrorism. In Mann Ki Baat program, Prime Minister highlights progress of Census 2027, saying data of over 32 crore families recorded so far. Defence Minister Rajnath Singh asserts India seeks global stability without compromising strategic autonomy. Union Minister Amit Shah flags off country's first LNG-powered train from Sabarmati in Gujarat. At Asian Games, India clinched silver medals in women's long jump, men's high jump and both squash singles bags bronze in decathlon, women's steeplechase and 200-meter events. And India retained the Nona Gaparina Dashavili trophy at Chess Olympiad in Uzbekistan, wins silver in open section and bronze in the women's event. And that's all in the news at 9. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন খেলাধুলার অনুষ্ঠান।
2: বন্ধুরা, শুরু করছি খেলাধুলা অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো এই শহরের প্রাক্তন টেবিল টেনিস তারকা শ্রী সুভাশিস চক্রবর্তীর সঙ্গে। আমরা জানি সুভাশিস চক্রবর্তী এই শহরের হয়ে অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। আমরা সেই সময়ের কিছু কথা আজ ওনার কাছ থেকেই শুনব। তাহলে শুরু করা যাক। আপনি তো একজন প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড়, আপনি আমরা জানি যে এই মহকুমার হয়ে অনেক টুর্নামেন্টে আপনি অংশ নিয়েছিলেন। তো বর্তমানে আমাদের এই কৈলাসহরে টেবিল টেনিসের কি অবস্থাটা কীরকম?
3: বর্তমানে টোটালি টেবিল টেনিস খেলাটা বন্ধ হয়ে গেছে। কারণটা হলো জায়গার অভাব। কারণ টেবিল টেনিস খেলতে হলে একটা বড় হল গোল লাগে, বোর্ড লাগে এবং সব কিছু লাগে, কিন্তু এখন কৈলাসহর কিছুই নেই, পুরোপুরি সব কিছু বন্ধ হয়ে গেছে। আগে আমরা যখন খেলতাম তখন টাউন হল একটা ছিল, এই টাউন ক্লাব ছিল,
2: টাউন মাঠটা আমাদের যেটা এখন রবীন্দ্র কানন, তার ঠিক হলটার ঠিক
3: পেছনে এখানে আমরা খেলাধুলা করতাম। এরপরে আর কে স্কুলে ক্যাম্পাস হলে খেলাধুলা হতো, কিন্তু ধীরে ধীরে এখন আর এগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন আর কিছুই নেই। আগে যারা প্রশিক্ষণ দিতেন ওরাও নেই, এখন সবাই রিটায়ারমেন্টে চলে গেছেন। তাই এখন দেখা যাচ্ছে টেবিল টেনিস খেলাটা এখন আর খুব একটা না, টোটালি বন্ধ হয়ে গেছে, হয়ই না এখন বলতে গেলে। আর এখন নতুন জেনারেশনে কেউ আর এই খেলার প্রতি ঝোঁক নেই, এক শুধু ক্রিকেটটা হয় আর ফুটবলটাই কিছু কিছু হয়, আর তো কোনো খেলাই হয় না এখন আর কৈলাসহর।
2: যেমন আপনারা যখন টেবিল টেনিসটা খেলতেন, আপনি বললেন যে আমরা জানি সেটাকে, যে যে জায়গাটার কথা আপনি বলছেন সেটাকে টাউন ক্লাব বলত, তো সেই টাউন ক্লাবও তো এখন আর নেই। হ্যাঁ, এখানে এখন একটা মানে আমরা জানি একটা টুরিস্ট লজ হয়েছে। তো সেই টাউন হলে যখন খেলতেন তৎকালীন সময়ে আপনাদের কারা প্রশিক্ষণ দিত?
3: সে সময় আমাদেরকে রুবি সিনহা ছিলেন, উনি টিচার ছিলেন, উনি দিতেন আমাদেরকে প্রশিক্ষণ। তারপর আগরতলা থেকে একজন লোক এসেছিলেন, উনি চাকরি সূত্রে এসেছিলেন, এখানে ব্যাংকে চাকরি করতেন, উনার নাম কল্লোল সাউ, উনিও আমাদেরকে কিছুদিন প্রশিক্ষণ দিয়েছিলেন। আর আমাদের খোকন দায় ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন আর কে স্কুলের, উনিও টেবিল টেনিসের এই কৈলাসহর টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন এবং উনিও আমাদেরকে প্রশিক্ষণ দিতেন সেই সময়। এবং আমরা যখন খেলতাম তখন অনেক টুর্নামেন্ট হতো কৈলাসহরে এবং বেশ একটা জনপ্রিয়তা ছিল এই খেলার। কিন্তু এরপরে আস্তে আস্তে খেলাটা জনপ্রিয়তা কমে যায় আর নতুন করে কেউ আসেনি খেলাতে, তাই এখন বন্ধ হয়ে গেছে খেলাটা।
2: তখন তো অনেকগুলি বোর্ডও ছিল সেই টাউন ক্লাবে, আমরা দেখেছি যে অনেকগুলি বোর্ড ছিল, জুনিয়র সিনিয়র সবাই খেলতো, সকাল থেকেই খেলা শুরু হতো। হ্যাঁ, তো সেই সময়ে আমরা জানি যে সেই সময়ে কয়েকজন কৃতি খেলোয়াড়ও রাজ্য দলের অংশ নিয়েছে সেই সময়ে এই কৈলাসহর থেকেই। তো সেই সময়ে যখন টেবিল টেনিস খেলতেন সেই সময়ের আপনাদের যে প্রশিক্ষণ দিত আপনি বললেন তাদের নাম আমরা জানলাম, তো সেই সময় যখন আপনারা টেবিল টেনিস খেলতেন তখন সেই খেলাটার প্রতি মানুষের উৎসাহটা ছিল কিরকম?
3: সে সময় উৎসাহ ছিল, সে সময় কৈলাসহর প্রচুর খেলাধুলা হতো এবং মানুষের ভিতরে একটা উৎসাহ ছিল খেলার ব্যাপার নিয়ে, এবং টেবিল টেনিসটা নিয়ে তখন অনেক উৎসাহ দেখেছি আমরা। বিশেষ করে আগরতলা থেকে অনেকে আসতো, এসে তারাও আমাদেরকে প্রশিক্ষণ দিত এবং তখন একটা কমিউনিকেশন ছিল

0: সবাই মানে আসা যাওয়া করত, ধর্মর থেকে আসতো। আমাদের এখানে কৈলা শহরে ডিস্ট্রিক্ট মিটও হতো, যেহেতু তখন নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ছিল, কৈলাশহর ছিল হেডকোয়ার্টার, তো এখানে ডিস্ট্রিক্ট হতো কমলপুর, ধর্মনগর, এখান থেকে লোক আসতো, সবাই প্লেয়াররা আসতো, এসে খেলতো এখানে। তো আগরতলা থেকে ওরা আসতো, এসে এখানে আমাদেরকে কিছু প্রশিক্ষণ দিত প্রায় সেই সময়।
1: তো সেই সময় যখন আপনারা খেলতেন, তখন আপনাদের এই যে খেলাধুলার খরচা, কে মানে আমরা তো জানি টেবিল টেনিস খেলতে একটা খরচা আছে, এখানে যে টাউন ক্লাবের কথা বললেন, সেখানে লাইটের ব্যবস্থা করতে হতো বা ব্যাট বল, সে অনেকগুলিরই দরকার ছিল পরে খেলতে গেলে, কিন্তু সেই সময়ে এই খরচাগুলি কারা মানে আপনাকে নিজেরাই বহন করতেন?
0: অ্যাকচুয়ালি তখন তো একটা অ্যাসোসিয়েশন ছিল না, তো অ্যাসোসিয়েশন এইগুলি বহন করত, এইগুলি বহন করত, বিশেষ করে লাইট বিল। আর ঘরটা ছিল, ঘরের ভাড়া দিতে লাগতো না, যেহেতু একটা ক্লাব হিসাবে হতো, এখানে খেলাধুলা হতো, যতটুকু জানি যে ঘরের ভাড়া নাকি লাগতো না, শুধু লাইটের বিলটা দিতে হতো। আর বল টল এইগুলি সব অ্যাসোসিয়েশন সাপ্লাই করতো আমাদেরকে
1: সেই সময়।
0: সেই সময়।
1: তো পরবর্তী সময়ে এই এখান থেকে খেলাটা আর কে মানে চলে যায়, আর মানে আর কে ক্যাম্পাস হলে, ক্যাম্পাস হলে তো অনেকদিন আমরা জানি যে তিনটা বোর্ড ছিল এখানে, প্রশিক্ষণও হতো, তো সেই সময়ে কি আপনারা এখানে প্রশিক্ষণ দিয়েছেন?
0: আমরা দিইনি সময়, যারা ছিলেন সেই সময়
1: মানে
0: প্রশিক্ষণ,
1: আমরা
0: বিশেষ
1: জানি
0: করে
1: যে সেই সেই সময়ে যে সিনিয়র যারা খেলোয়াড় ছিল, হ্যাঁ, যারা এই যেমন জুনিয়র যারা মানে খেলোয়াড়, তাদেরকে মানে আর কে আই ক্যাম্পাস হলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো,
0: হ্যাঁ
1: আমি সেই প্রশিক্ষণের কথাই বলি।
0: সেই সময় শারীরিক শিক্ষা বিভাগে একজন চাকরি করতেন, অরবিন্দ ঘটক, উনি টেবিল টেনিসের প্লেয়ার ছিলেন। তো আর কেতে যাওয়ার পর উনি এই যখন এই টাউন ক্লাবটা যখন নগর পঞ্চায়েতের আন্ডারে চলে যায়, তখন তো খেলাটা বন্ধ হয়ে যায় এখানে, তখন আর কে ক্যাম্পাসে খেলা হতো, বিশেষ করে স্কুল ছুটির পর বিকেলবেলা খেলাধুলা হতো। অরবিন্দ ঘটক এবং খোকন দে দুজনেই আমাদেরকে এখানে প্রশিক্ষণ দিতেন নতুন নতুন প্লেয়ারদের।
1: আপনি যার কথা বললেন অরবিন্দ ঘটক, উনি তো আমাদের এখানে যে পোর্টস অফিস ছিল সেখানের একজন শারীরিক শিক্ষক ছিলেন, টেবিল টেনিসেরই প্রশিক্ষণ দিত। তো আপনাদের যখন আপনারা যখন খেলতেন, হ্যাঁ, তখন তো আপনারা মহকুমার হয়ে অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছেন, তো সেই সময় খেলাধুলাটা কেমন ছিল কৈলাসহরে?
0: জনপ্রিয় ছিল খেলাধুলাটা, বিভিন্ন টুর্নামেন্ট হতো, বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে খেলাটা খুব জনপ্রিয় করার চেষ্টা হয়েছিল, এবং ক্যাম্পাস হলো অনেকবার টুর্নামেন্ট হয়েছে, বিশেষ করে 15 আগস্ট, 26শে জানুয়ারি, এই দিনগুলো উপলক্ষ টুর্নামেন্ট হতো, সবের লোকালি যে টুর্নামেন্টটা হতো। এরপর সাব ডিভিশন মিট, ডিস্ট্রিক্ট মিট, এগুলো কৈলাসহর হয়েছে। এরপর আস্তে আস্তে যখন বিশেষ করে অরবিন্দ ঘটকও চলে গেলেন, এখান থেকে বদলি হয়ে খোকন দা আর ছিল, খোকন দাও চেষ্টা করেছিল, কিন্তু স্কুলের ভিতরে খেলাটা সবসময় তো হয় না, ক্যাম্পাস হলে স্কুলের দরকার লাগে, তখন দেখা যেত আর খেলা হতো না, এভাবে আস্তে আস্তে আস্তে খেলাটা বন্ধ হয়ে যায় আর কি।
1: এখন কি মানে টেবিল টেনিস মানে আমাদের এখানে কি আর টেবিল টেনিস খেলা হয় না?
0: না এখন আর হয় না।
1: তো আমাদের এখানে তো একটা মানে স্পোর্টস কমপ্লেক্স আছে, আমরা তো জানি বিশাল হলঘর আছে ভেতরে, তো এখানেও কি কোনো বোর্ড বা খেলাধুলা গ্রুপ?
0: দেখুন এখন এই খেলার লোকে তো আর যুক্ত নেই, বা এখন একটু যোগাযোগও নেই, তাই এখন ঠিক বলতে পারছি না এখানে আছে কি না, আর থাকলেও ঠিক এতটা জানি না আমি।
1: মানে অ্যাসোসিয়েশন কি এখন আর নেই?
0: না এখন আর কোনো অ্যাসোসিয়েশন নেই, কৈলাসহর টেবিল টেনিস অ্যাসোসিয়েশন বলতে কিছুই নেই এখন আর। যতদিন খোকন দে ছিলেন এখানে, উনি চেষ্টা করেছিলেন যদি খেলাটাকে আবার জনপ্রিয় করা যায়, আবার নতুন করে, কিন্তু উনিও পারেননি।
1: মানে এই টেবিল টেনিস খেলতে গেলে তো একটা ঘরের দরকার,
0: ঘরের দরকার,
1: তো সেই ঘরের জন্য আপনারা খুব
0: চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি,
1: কিন্তু আপনাদের সেই সহযোগিতা
0: না পাই,
1: আপনাদের
0: আমরা
1: করেনি,
0: পাই
1: বা
0: না
1: এখানে তো একটা আমরা জানি যে ডিস্ট্রিক্ট পোর্টস অফিস আছে, সেই অফিস থেকেও আপনাদের কোনো
0: না
1: সাহায্য
0: কোনো
1: বা সহযোগিতা
0: কিছু
1: করেনি।
0: কিছু কিছু হয়নি।
1: আপনারা যখন খেলতেন তখন কি আগরতলা থেকে কোনো কোচ এসে আপনাদের প্রশিক্ষণ দিত?
0: মাঝে মাঝে আসতেন, মাঝে মাঝে এসে দেখিয়ে দিতেন, আমাদের কিছু প্রশিক্ষণ দিতেন, সবসময় যে আসতেন তা না, আমাদের লোকাল যারা ছিলেন আমাদের সিনিয়র প্লেয়ার, ওরাই আমাদের দেখাতেন,
1: মানে আগরতলা থেকে সবসময়
0: না
1: আসতো?
0: সবসময় আসতেন না।
1: তো আপনাদের সময়ে যখন আপনারা টুর্নামেন্টে অংশ নিতেন, তখন আপনাদের কঠিন প্রতিপক্ষ কে ছিল?
0: তখন তো অ্যাকচুয়ালি আগরতলা তারাই কঠিন প্রতিপক্ষ, ওরা সবসময় ভালো খেলতো, এখনো খেলে, কারণ আমাদের এখানে সুযোগ সুবিধা অনেক বেশি, তাই ওরাই ছিল আমাদের সবচেয়ে বড়
1: না, এটা তো
0: প্রতিপক্ষ।
1: সত্যি যে আগরতলাতে খেলাধুলার যে সুযোগ সুবিধা, মানে আমাদের মফস্বল শহরে কিন্তু সেই
0: না
1: ধরনের সুযোগ সুবিধা নেই, এখনো নেই, যে কোনো খেলার কথাই বলুন, আগরতলাতে যে মানে সুযোগ সুবিধাগুলি মানে ওই সব এলাকার ওই শহরের লোকরা পায়, অন্যান্য শহরের লোকরা কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পায়।

এতক্ষণ শুনলেন খেলাধুলা, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈরা শহর, এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শঙ্করের আগে সানাই বাদন, শিল্পী ওস্তাদ বিসমিল্লা খাঁ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সুন্দরবনে মহিলাদের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদাহরণ তুলে ধরেন। পাকিস্তানে 2016 ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তির প্রাক্কালে আজ প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায় কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। তিরুবনন্তপুরমে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। উজবেকিস্তানে অনুষ্ঠিত 46তম দাবা অলিম্পিয়াডে টানা তৃতীয়বার নোনা গ্যাপ্রিন্দাশভিলি ট্রফি জিতল ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ঝড়খালির মহিলাদের উদাহরণ দিয়ে জানান, তারা নিজস্ব উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগই স্বামী বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে। সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর জীবন পশ্চিমবঙ্গের নিদর্শন তুলে ধরে শ্রী মোদী বলেন, এখানকার ছাত্র যুব স্থানীয় মানুষেরা একত্রিত হয়ে নিজ উদ্যোগে পিকনিক স্পট বাজার সহ বিভিন্ন স্থান সাফাইয়ের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করেছেন।
1: कुछ ही दिनों बाद 2 अक्टूबर है, पूज्य बापू की जयंती का दिन। बापू ने हमें जीवन के बहुत से मंत्र दिए हैं, स्वच्छता भी उनमें से एक है। हाल के दिनों में मैंने कहीं मध्य प्रदेश में कुछ नौजवान नदी की सफाई का काम कर रहे हैं, उनके आंध्र प्रदेश में युवा पुरानी बावड़ियों और कुओं की सफाई कर रहे हैं, इससे हमारी पुरानी धरोहरों उसे फिर से संवारने का काम हो रहा है, स्वच्छता से सेवा कर रहे हैं।
0: শ্রী মোদী বলেন, নেশামুক্ত যুব অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুব কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তারা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছে। নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুবরা যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো করে সচেতনতা প্রসারে কাজ করছে, তার ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী। আজকের মন কি বাতে শ্রী মোদী বলেন, সেপ্টেম্বর হল পুষ্টির মাস। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে চলছে বিশেষ সচেতনতা অভিযান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বর্তমানে পোষণ ট্র্যাকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে, ফলে শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের সুচারুভাবে যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। উৎসবের মরশুমে ফের একবার ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় পণ্য বিশ্বের বাজারে জায়গা করে নিলে আত্মনির্ভর ভারতের পথ আরও প্রশস্ত হয়। এক জেলা এক পণ্য প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক বিশেষত্বগুলিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়াই এই কর্মসূচির লক্ষ্য। জনগণনার প্রথম পর্বে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। প্রত্যেক নাগরিককে জনগণনায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শ্রী মোদী।
1: জনগণনা হম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হ্যায়। মানে 15 আগস্ত কো ভি দেশবাসিয়ো সে আগ্রহ কিয়া থা, ইসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করনে কি ইয়ে সুবিধা বহুত আসান হ্যায়। আপ আপনে মোবাইল সে হি আপনি और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
0: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারত আপোষহীন নীতি নিয়েছে। আগামীকাল 2016 সালে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তি উপলক্ষে ভারতকে নিশানা করলে তার কড়া বার্তা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী বলেন।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस

0: পলিসি লেকার চল রহা হ্যাঁ
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতকে অন্য কোনো দেশের ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমে আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে মন্ত্রী বলেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায়, কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। তিনি স্পষ্ট করেন যে যেসব দেশ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে উস্কে দেয়, তাদের সঙ্গে আলোচনায় কোনো অবকাশ নেই। যতক্ষণ কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে সহায়তা করার নীতি অব্যাহত রাখবে, ততক্ষণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী সিং বলেন, দেশের নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং তা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, পর্যটন ক্ষেত্রে মূল লক্ষ্য হল পর্যটকদের ভ্রমণের সময় বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, স্থানীয় অর্থনীতিকে সহায়তা করা এবং পর্যটকদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত করা। নতুন দিল্লিতে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং ভ্রমণের ধরনে পরিবর্তন এলেও পর্যটকেরা এখন শুধু প্রচলিত দর্শনীয় স্থান দেখার বদলে আরও নিবিড় ও স্বতন্ত্র অভিজ্ঞতা পেতে আগ্রহী। এবছরের বিশ্ব পর্যটন দিবসের মূল ভাবনা তুলে ধরে শ্রী শেখাওয়াত বলেন, আধুনিক পর্যটকেরা ভ্রমণের পরিকল্পনায় প্রচলিত ট্রাভেল গাইডের তুলনায় মোবাইল ফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার ওপর বেশি নির্ভর করছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে তিনি কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা ও শিক্ষাক্ষেত্রে চুক্তির মাধ্যমে উচ্চ পর্যায়ের আলোচনাগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে দুই দেশ কাজ করছে বলে ডক্টর জয়শঙ্কর সমাজ মাধ্যমের এক বার্তায় জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিশ্ব পর্যটন দিবসে আজ কলকাতার তাজ বেঙ্গল ক্রিস্টাল রুমে পর্যটনে বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। সম্মেলনের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, পর্যটন ক্ষেত্রে প্রায় 22,000 নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। দপ্তরের আয় বৃদ্ধির জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ও ভিন্ন রাজ্য থেকে লগ্নিকারীরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং দেশ বিদেশের বিনিয়োগকারী এবং বণিক সভার প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় সংগঠনকে নিজের দক্ষতায় শক্তিশালী করে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি ও বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করেন তিনি। দল এবং সরকারের মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর জোর দিয়েছেন বলে সূত্রের খবর। সর্বভারতীয় সভাপতি বলেন, রাজ্যে নতুন সরকারের মানুষের সরকার হিসেবে কাজ করতে হবে এবং উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিধায়কদের মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল প্রমুখ। পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ত্রিশুলাপট্টি এলাকার রাইস মিল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় আজ সন্ধ্যায় বাইকে করে এসে দুষ্কৃতীরা খুব কাছ থেকে চন্দনকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। মাথায় গুলি লাগতেই রাস্তাতেই লুটিয়ে পড়েন ওই বিজেপি নেতা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত রয়েছে বলে মৃতের পরিবারের দাবি। জাপানে এশিয়ান গেমসে ভারতের অ্যানসি সোজা নেড্ডাপিল্লি মহিলাদের লং জাম্পে রূপ জিতেছেন। জাতীয় রেকর্ডধারী অ্যানসি 6 মিটার 53 সেন্টিমিটার সেরা লাভ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের হাই জাম্পে ভারতের সর্বেশ কুমার 2 মিটার 25 সেন্টিমিটারের সেরা প্রচেষ্টা রূপ পেয়েছেন। আজ স্কোয়াশে 2টি রূপ পেয়েছে ভারত। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রূপ জিতেছেন। ফাইনালে মালয়েশিয়ার এই নিও এনজি আধিপত্য বজায় রেখেন এবং অভয়কে 9-11, 5-11, 5-11 হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসে অনাহাত সিং রূপ পেয়েছেন। এশিয়ান গেমসে মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের হরিদা ভদ্র ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদক জয়ের জন্য অ্যানসি সোজা, অভয় সিং, অনাহাত সিং, সর্বেশ কুশার এবং হরিদা ভদ্রকে অভিনন্দন জানিয়েছেন। বর্তমানে পদক তালিকায় ভারত 12তম স্থানে রয়েছে। তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজ 1-0 এগিয়ে গেছে। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠালে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির অপরাজিত 17 রান ও অধিনায়ক শুভম ইংলের 17 রানের উপর ভর করে ভারত 2 উইকেট হারিয়ে 50 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। উজবেকিস্তানের সমরকান্দে অনুষ্ঠিত 46তম দাবা অলিম্পিয়াডে মর্যাদাপূর্ণ নোনা গ্যাপ্রিন্দাস ফিলি ট্রফি জিতল ভারত। ওপেন বিভাগে রূপ এবং মহিলা বিভাগে ব্রোঞ্জ জিতে সামগ্রিকভাবে সেরা দেশ হয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,

0: পরিবেশ সুরক্ষিত থাকলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সুন্দরবনে মহিলাদের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদাহরণ তুলে ধরেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায়, কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। খবর শেষ হল, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: Eastern Democratic Republic of Congo. At Asian Games, India clinched silver medals in women's long jump, men's high jump and both squash singles, back bronze in decathlon, women's steeplechase and 200 meters event. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 28শে সেপ্টেম্বর সোমবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। সকাল 6:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সকাল 7টায় সুপ্রভাত, 7:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন সকাল 7:25। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককপুরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন বাংলা আধুনিক গান। সকাল 9:00 থেকে শুনবেন নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে, 9:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা, যুব অনুষ্ঠান যুববাণী বেলা 12:05, 12:30 বাংলা আধুনিক গান। দুপুর 1:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন দুপুর 1:30, 1:40 গজল। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 শুনবেন লোকগীতি। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন দুপুর 2:30 থেকে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 পড়াশোনা, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ রাত 8:30। রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের রাত 9:00 ইংরেজি সংবাদ, 9:15 বাংলা আধুনিক গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 এশিয়ান গেমসের হাইলাইটস, 10:20 শুনবেন বিশ্ব সংবাদ, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান।